ভবনের অবস্থা অনুমান করতে পেরে অতিথিদেরকেও সেই শরবত দিতে বললেন। কিছুক্ষণ পর অতিথিদের জন্য সেই শরবত এলো এবং সেই ওই শরবতে এই চুমুক দেওয়ার পরে অতিথিরা বুঝতে পারলেন যে কত বড় ভুল তারা করেছেন। অ্যাকচুয়ালি ওই শরবতটা ছিল উচ্ছের শরবত, ভাবুন একবার। তো রেডিও বাংলাটাই ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রসিক রবিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় একজন রসিক ছিলেন সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর ওনার রসিকতা সমৃদ্ধ অনেক গল্পও আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বকবির স্নেহধন্য যে সমস্ত সাহিত্যিক ছিলেন তার মধ্যে বনফুল অন্যতম। তো একবার একটা ঘটনা ঘটেছে, বনফুল গেছেন গুরুদেবের বাড়িতে এবং গিয়ে দেখছেন যে তিনি যে চেয়ারটা এবং টেবিলটায় বসে লেখেন সেখানে যথেষ্ট কুঁজো হয়ে লিখতে হয়। তো তিনি জিজ্ঞেস করলেন গুরুদেবকে যে আপনি এরকম কুঁজো হয়ে লেখেন কেন? তখন গুরুদেব বললেন যে বয়স তো অনেক হলো, এই কলসিটাও প্রায় ফুরিয়ে এসছে, এই কলসিতে এরকম কুঁজো না করলে ভেতরের জল বেরোতে চায় না। তাহলেই ভাবুন ভাবুন। আর আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রসিকতার গল্প, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ছিলেন একদম উঁচু দরের একজন রসিক। তো এই রসিক রবির কথা জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানেই .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়ে গেছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান দুরিয়া রাটা শুরু হয়েছে, এবং রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম আগের দিনের রাটায়। আজকেও অনেক কিছু কথা বলার আছে, বেশ কিছু তথ্য দেওয়ার আছে, বেশ কিছু ঘুরতে যাওয়ার জায়গা এক্সপ্লোর করার আছে। তাই বেশি কথা বলবো না, একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেই .com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো
1: তুমি বলো
0: না না তুমি বলো
1: না তুমি বলো
0: তুমি বলো
1: তুমি বলো
0: তুমি
1: তুমি বলো
0: তুমি

রেডিও বাংলানে ডট কমে তামিলনাড়ুর রামেশ্বরমের কথা বলছিলাম, এবং এখানে যদি আপনি ঘুরতে চান তাহলে এই যে পুণ্যভূমিতে তীর্থ করতে গেলে কিছু কিছু বিষয়ে আমার মনে হয় জেনে রাখলে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা খুব ভালো লাগে। যেমন ধরুন, কিছুদিন আগে আমরা ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং সেই ত্রিকূট পাহাড়ে কিন্তু আমি রীতিমতো ঘুরতে যাওয়ার আগে রিসার্চ করেছিলাম। একটু পড়াশোনা করলে, একটু যদি জেনে যাই এই জায়গাটার ইতিহাসের ব্যাপারে, তাহলে কিন্তু যখন আমরা চোখের সামনে ব্যাপারটা দেখছি তখন কিন্তু বেশি করে এনজয় করতে পারি। ঠিক সেই রকমই এই রামেশ্বরমের কিন্তু বলেছিলাম, যেখানে সবথেকে লম্বা একটি বারান্দা বা করিডোর আছে যেটা মন্দিরের লাগোয়া, এবং এটি নির্মাণ করেছিলেন রাজা মথুরা মালিঙ্গা সেতুপতি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ভেঙে যায় স্মৃতির সব

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobanglani.com এ রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং এখানে শিবের উপাসনা করা হয়, বিষ্ণুরও উপাসনা করা হয়। আর এখানে কথিত আছে পুরাণে নাকি যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গেছিলেন, তার আগে তিনি যুদ্ধ জয়ের জন্য শিবের উপাসনা করেছিলেন এবং সেই উপাসনার ফলস্বরূপই এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয় এবং তারপর থেকেই এই জ্যোতির্লিঙ্গ পুজো করা হয় এবং মানুষরা বিশ্বাস করে। তার সাথে সাথে একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ কথা আছে যেটা অবশ্যই পুরাণের কথার সাথে জড়িত এবং মানুষের মনের মধ্যে এখনও সেটা বিশ্বাস তৈরি করে বা বিশ্বাস যোগায় বা বিশ্বাস বাড়ায়, যেটাই আপনি মনে করবেন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিওবাংলানে.কমে রামেশ্বরম নিয়ে কথা বলছি এবং রামেশ্বরমের সাথে পুরাণের অনেক যোগাযোগ আছে। যারা রামচন্দ্রের গল্প শুনেছেন বা বিশ্বাস করেন, পুরাণে কথিত আছে, যেটা বলছিলাম, যে রাবণের সাথে যুদ্ধ করার আগে বা সীতাকে উদ্ধার করার আগে এখানে রামচন্দ্র তার বানর সেনাকে নিয়ে, হনুমানকে নিয়ে কিন্তু এখানে শিবের উপাসনা করেছিলেন এবং এই যে মহাকাব্যিক যুদ্ধ ঘোষণাটা হয়েছিল শিবের উপাসনা করে। তারপর যে ভাসমান পাথর বা প্রবাল প্রাচীর দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা হয়েছিল, অর্থাৎ যেটা আমরা রাম সেতু নামে জানি বা পরিচিত আছে, অনেকেই মনে করেন বা মানুষের বিশ্বাস আছে এই যে রামেশ্বরম সেটা কিন্তু এই রাম সেতুরই কিছুটা অংশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রামচন্দ্রের ইতিহাসের কথা কিন্তু জেনেছি, কিন্তু ঘুরতে গেলে নতুন করে এক্সপ্লোর করতে ভালো লাগে। নতুন কিছু এক্সপ্লোর করলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আড্ডায় থাকতে হবে। এবং নতুন নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা গেলে বা ইনফরমেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আমাকে ফলো করতে ভুলবেন না, www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের রূপ নিয়ে ভীষণ সচেতন এবং এই রূপটাকে আরও বেশি সুন্দর করতে আমরা কিন্তু বারবারই কিছু না কিছু চেষ্টা করি এবং মহিলারা তো অবশ্যই, পুরুষরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কালই হোক, সে গরমকালই হোক কিংবা শীতকালই হোক, যে কালই হোক সেই কাল মানেই ত্বকের একগাদা সমস্যা। আর তাই অতিরিক্ত সমস্যাকে আমরা খুব সহজে তাড়িয়ে দিতে পারি, তার একটাই কারণ, যত্ন নেওয়া। যদি ঠিকঠাক আমরা সেই ত্বকের যত্ন নিতে পারি তবেই কিন্তু গানটা সফল। ত্বকের যত্ন নিন। তো কথায় আছে, প্রতিটি মরশুমের ত্বকের সমস্যার সমাধান থাকে মরশুমি ফুল আর ফলে। কিন্তু ত্বকের কী সমস্যায় কোন ফুলের ব্যবহার করবেন তা বুঝবেন কীভাবে? এটাই আজকের স্পেশাল আড্ডা। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল গান মুসাফিরের আড্ডায়। বলবো এমন কিছু ফলের কথা, যে ফল হয়তো আপনার বাড়িতেই আছে কিন্তু আপনি ব্যবহার করেন না, হয়তো অন্যভাবে ব্যবহার করেন কিন্তু ত্বকের জন্য ব্যবহার করেন না। গ্যারেন্টি দিচ্ছি সেই ফলটা ব্যবহার করলে আপনি কিন্তু ত্বকের জন্য 100% ফল পাবেন ভালোর দিকে। তাই জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি শৌভিকার। আড্ডা চলছে আজকে ত্বক তাজা রাখার আসল উপায়, কিন্তু ফল দিয়ে। আর ফল দিয়ে মানেই ফলাফল 100% গ্যারান্টেড। আপনার বাড়িতে কিন্তু আছে শশা এবং রাখেনও প্রতিদিন। চোখের ক্লান্তি ভাবা ডার্ক সার্কেল দূর করতে শশার ব্যবহারের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ত্বকের পুষ্টি বাড়াতে শশা কুড়িয়ে তার মধ্যে দই আর ওটমিল মিশিয়ে মুখেও গলায় লাগিয়ে দিন। কি হবে, মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ডেড স্কিন রিমুভ হয়ে ত্বকের জেল্লা বাড়াবে। তাই অবশ্যই শশাকে যারা একটু দূরে সরিয়ে রেখেছিলেন, আজ থেকে সেই শশাকে আরও আপন করে নেওয়ার পালা আপনার। আর আপনার যখন এই পালাটা জারি থাকবে, তখন সে কিন্তু মানে আপনার ত্বক নিঃশব্দে সেই শশাকেও আপন করে নেবে। আরেকটা ফলের কথা বলি, সেটাও কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আপেল। মুখের চামড়ার ভাঁজ পড়ে গেছে, বয়স হয়েছে, হঠাৎ মনে হচ্ছে। আর এই সমস্যার কিন্তু প্রধান কার্যকরী কিন্তু আপেল। তাই শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে দেখুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হবে। সঙ্গে থাকুন, ত্বকের যত্ন কিন্তু আমরা নিচ্ছি, আর তাই আমরা ফিরবো আবারও গানে। এখন গান

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

দক তাজা রাখার উপায় নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডা। সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তোমরা একবার একটু পাকা আমের দিকে যাই, কারণ এখন যা সময়ে পাকা আম যদি কোথাও পাওয়া যায় সেই পাকা আম দিয়ে কিন্তু খুব সহজে কয়েকটা ভালো জিনিস করতে পারেন। আসলে পাকা আমে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে, যা আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করবে। এক চা চামচ পাকা আমের পাল্পের সঙ্গে এক চামচ টক দই আর এক চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে গলায় মাখুন। 15 থেকে 20 মিনিট রাখার পর মুখটা ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত আর উজ্জ্বল শুধুমাত্র পাকা আমের ফলে। আর অবশ্যই ওই কয়েকটা জিনিস একটু মিশিয়ে নিতে পারলে আরও ভালো, মুলতানি মাটি এবং যেটা বললাম টক দই। তো আমরা কিন্তু আর যাই হোক না কেন একটা কথা বলে না, প্রথম দেখাতেই চোখ আটকে যাওয়ার ব্যাপার থাকে, আর সেই চোখ আটকে যাওয়ার আসল জেল্লা কিন্তু বেরিয়ে আসে ত্বক থেকে। তাই আমাদের ত্বককে ঠিকঠাক রাখতে এই কয়েকটা জিনিস তো একটু ব্যবহার করতেই হয়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। সঙ্গে থাকুন আর ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজার খবর নিয়ে। এখন গান

টকতা জানিয়ে ফিরে এলাম আমি সৌভিক, আর গান মুসাফিরের আজকের আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে। কারণ ইতিমধ্যেই যা বুঝতে পারছি অনেকেই ডায়েরি এবং পেন নিয়ে বসে পড়ছেন। হ্যাঁ, অসুবিধা কিন্তু কিছু নেই, ভুলে গেলে এইটা কিন্তু সহজ পথ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন যদি হাতের কনুই ও হাতের কালো দাগের ওপর হালকাভাবে ঘষে দেন, কালচে দাগ কিন্তু দূরে পালিয়ে যাবে। এবং পাশাপাশি ব্রণের যে দাগ হালকা করতেও কিন্তু লেবু সমান উপকারী। এই যে পুরো ব্যাপারটা, এটা অবশ্যই আপনি আপনার ডাক্তারি পরামর্শও নিতে পারেন। সেটা আরও ভালো, যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি সেগুলো অবশ্যই ডাক্তারেরই বেশ কিছু পরামর্শ থেকেই গৃহীত, কিন্তু তবুও আপনার নিজের চেনা ফ্যামিলি ফিজিশিয়ান যদি থাকেন তার সঙ্গেও একটু পরামর্শ করতে পারেন, যেটা কতটা গ্রহণযোগ্য। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এটা 100% গ্যারেন্টেড, তাই ভয়ের কোনো ব্যাপারই নেই। ঘরোয়া উপায়ে ঘরে রাখা ফল দিয়ে যদি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে তাতে ক্ষতি কী? সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: পিছু পিছুরি করে কাছে এলাম, কানে কানে ভালো।

গান মুসাফিরের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর আড্ডা চলছে রেডিও বাংলা নেট ডট কম। এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডায় ত্বক তাজা করার আসল উপায় তো নিশ্চয়ই, অনেকের বাড়িতে ড্রাগন ফ্রুট আসে। এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা কিন্তু ত্বকের দাগ ছোপ বলিরেখার সমস্যা খুব সহজে দূর করে দেয়। তাই ড্রাগন ফ্রুট পাল্পের সঙ্গে বেসন, গোলাপ জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে ঘাড়ে এবং মুখে লাগিয়ে রাখুন, আপনি দেখবেন 20 মিনিটের জন্য, বেশি নয়, এরপর আঙুল দিয়ে মেসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, পুরো সাফ পরিষ্কার। তো ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী। আরেকটা ফলের খবর দেবো যেটা দিয়ে আজকের এই শো শেষ করবো, সেটাও কিন্তু খুব উপকারী এবং অনেকের বাড়িতেই থাকে, সেটা হচ্ছে পাকা পেঁপে। এইবার নিশ্চয়ই আপনার মনের মধ্যে সেই কিউরিওসিটিটা হচ্ছে পাকা পেঁপে তাহলে কী কাজ করে। গরমের এই এক ফল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। এক কাপ পাকা পেঁপের পাল্প নিন, এর মধ্যে 1 চা চামচ দুধ, কাঁচা দুধ, এবং 2 চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলায় মেখে 30 মিনিট পর ঠান্ডা জলে জাস্ট ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ এবং কোমল হবে। আমাদের আড্ডা আজ এই পর্যন্তই, কেমন লাগলো? 4475039657125 তে সৌভিককে জানাতে ভুলবেন না। আর এভাবেই প্রতিদিন সোম থেকে শুক্র গান মুসাফির সৌভিককে শুনতে ভুলবেন না। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ আসি আগামীকাল আবারও, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: গেল মিল।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না, এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে। তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

মাঝে মাছ, শেষে মিষ্টি, আগের পাতে তেতো, ভেতরে ভেতরে সে তো রয়ে গেছে ভেতো। বাঙালির এই মৎস্য প্রীতির কথা সকলেই জানে, আর মাছে ভাতে বাঙালি এমন কথা তো সব সময় শোনা যায়। আর সেই যে নানা রকমের মাছ যা বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে, সেই সব নানা রকমের মাছের পদ অবশ্যই থাকে বাঙালির দৈনন্দিন মেনুতে। আর সেখানেই নানা রকমের মাছ আর তা দিয়ে তৈরি নানা রকমের পদ, আর সেই জন্যই মাছকে ঝালে ঝোলে অম্বলে সব রকমভাবেই কিন্তু পাওয়া যায়। আর সেই নানা রকমের মাছের স্বাদও কিন্তু ভিন্ন ভিন্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এমনই এক মাছ নিয়ে যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, আর তাকে মৎস্যপ্রেমীরা বেশ যত্ন করে আদর করে বলে থাকেন উত্তরের ইলিশ। সেই মাছের কথা শেয়ার করবো আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৎস্যপ্রেমী বাঙালির পাতে স্থান করে নিয়েছে নানা রকমের মাছ, তবে তার মধ্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ, এ কথার বলার অপেক্ষা রাখে না। তবে খাদ্য প্রেমীদের তত্ত্ব বলে যে এমন একাধিক মাছ রয়েছে যাদের স্বাদ আর গন্ধ সত্যি অসাধারণ, হয়তো তারা সেভাবে প্রচার পায় না। এমনই এক মাছ যাকে আদর করে বলা হয় উত্তরের ইলিশ, বরলি মাছ। আর সেই মাছের গল্প নিয়েই আজ আমরা কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বরলি মাছ নিয়ে কথা বলছি, সেই মাছের যদি আমরা সাইজের কথা বলি, সেই হিসেবে কিন্তু ইলিশের থেকে এই মাছ অনেক ছোট, কিন্তু স্বাদ আর গন্ধ মন জয় করে নিতে পারে এই জলের রূপলি সুন্দরীরা। সেই বরলি মাছ যার সঙ্গে ইলিশ মাছের অনেকটা মিলও রয়েছে, ইলিশ মাছের মতোই এরাও কিন্তু ঝাঁক বেঁধে স্রোতের উল্টো দিকে চলে। তবে কোথায় পাওয়া যায় সেই মাছ জানবো সেই সব গল্প, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। ফিরে আসছি পরপর দুটো গান শুনে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উত্তরবঙ্গ বললেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা, অভয়ারণ্য আর তিস্তা। আর তার সঙ্গে এক যোগে অনেকেই যে নামটা উচ্চারণ করে থাকেন সেটি হলো উত্তরবঙ্গের নদীর রূপলী শস্য বরলি মাছ। ভালোবেসে অনেকেই যার নাম রেখেছেন উত্তরের ইলিশ, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে আমাদের পপকর্নে বরলি মাছ নিয়ে কথা বলছি, তার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। আর এই যে বরলি মাছ, তার স্বাদে বাঙালি কিন্তু একেবারে কাত। সর্ষে দিয়ে বরলি মাছের পাতুরি হোক কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সব কিছুর স্বাদই কিন্তু একেবারে জিভে জল এনে দিতে পারে। আর সেই বরলি মাছ বলা হয় যে তিস্তার বরলি সবচেয়ে সেরা, এমনটাই ভোজন রসিকরা মনে করেন। তবে তোর্ষার বরলিও কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত। যদিও তিস্তায় বেশি পাওয়া যায় বরলি মাছ, তবে এই তিস্তা ছাড়াও তোর্ষা, রায়ডাক, বালাসন, কালজানিতেও কিন্তু পাওয়া যায় এই বরলি মাছ। এই বরলি মাছের গল্প নিয়ে আমরা ফিরছি, তবে একটা ছোট্ট বিরতি ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কই থেকে? আমি তো এক পয়সা ঠেকাই নাই।
4: শুনলাম ওই সুডবো নাকি গাওয়ের গহনা পয়সা টাকা দিছে চন্দনের হাতে।
5: জিগাওরে জিগাওরে, কিসের টাহে ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইলো? জিগাওরে ব্যবসা করবো, ব্যবসা অত সোজা নাকি, সোজা নাকি? জিগাওরে
6: জামিলি, জামিলির কথা কো জামিলি, সে কি না না তুমি
5: কেডা রে
7: কেডা কেডা কেডা কেডা কেডা কেডা কেডা
5: কারে দেহ কারে দেহ কারে দেহ কারে দেহ কারে দেহ
7: কেডা কেডা
6: কোথায় কেউ না
7: বাপেসা জিগান তার জবাব দাও। ক্যাপিটাল ক্যাপিটাল কোথায় পাইলা, কোথায় পাইলা, কোথায় পাইলা?
6: ওই পেটা তো জুয়ারি, জুয়ার ধার মিটাই কাটা হয়। তুই ও জিগা নাও রে জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা। ও মা না না ছি ছি,
5: তামাশা হইতেছে তামাশা। কি করছো এই বাড়ির আশীর্বাদী গাওনা দিয়া, জবাব দাও।
8: ইসে বাবা,
9: ও গো শুনছো,
5: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো, এই কথাটার বংশমর্যাদা।
7: বংশমর্যাদা হ বংশমর্যাদা
5: হাগরের মাইয়া
7: হাগর সিসি হাগর হাগর হাগর হাগর হাগর
5: দাদা বৌঠান অনেক অনেক বাধ্য করে আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখে যাইতে হয় নাই।
7: সিসি হাগর হাগর হাগর হাগর
5: তুমি এক বিয়ে হ্যাঁ মাইয়া, শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অও নাই তো বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
7: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা বাপের কথা বাপের কথা,
5: শুধু লোকের বেটি তোরে খড়ম পিঠা কই যা। আমি
7: খড়ম পিঠা হ হ খড়ম পিঠা
6: জুয়ারি
7: মাইয়া মানুষ ব্যবসা করে পরে হইব পরে হইব আইস থাউ কি কন বাবা পরে হইব পরে হইব
5: পরে
6: পরে পরে পরে হইব
5: পরে হইব
6: হইয়া গেছে কিয়া।
10: একটা সময় ছিল যখন উত্তরবঙ্গের পাহাড়ি নদীর অববাহিকায় যারা বাস করেন তারাই একমাত্র এই মাছ খেতেন, কিন্তু তার স্বাদ আর গন্ধের জন্য এখন তার এতটাই চাহিদা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু যোগান দেওয়া যাচ্ছে না। আর স্বাদে গন্ধে অতুলনীয় যেই মাছ যাকে আদর করে অনেকেই উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বোরলি মাছ নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে বোরলি মাছ নিয়ে কথা বলছি, এই বোরলি মাছকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতেই বেশি পাওয়া যায়, কারণ এদের বাঁচার জন্য অক্সিজেন বেশি প্রয়োজন। যেহেতু এই ধরনের নদীগুলোতে অক্সিজেন বেশি পাওয়া যায়, তাই শুধুমাত্র এই নদীগুলোতেই এই বোরলি মাছকে পাওয়া যায়। আর মৎস্যজীবীরা বলেন এই মাছ ভীষণ সুখী মাছ, তাই প্রবাহমান যে টলটলে পরিষ্কার পাহাড়ি নদীর জল, সেই জল ছাড়া এরা বাঁচে না। জল যদি একটু নোংরা হয়ে যায় তাহলে বোরলি মাছ আর পাওয়া যায় না। এমনটাই বোরলি মাছ, যার স্বাদ আর গন্ধের কথা ভেবে অনেক মানুষই আছেন যারা এই বোরলি মাছকে অবশ্যই খেতে চান। আর যারা উত্তরবঙ্গে বেড়াতে যান তারা একবার এই মাছটা অবশ্যই ট্রাই করতে চান। আর সেই বোরলি মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে, আমাদের আড্ডা জারি থাকবে তবে ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই বরলির কথা মনে পড়ে। বরলি মাছ, যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, যাকে অনেকেই আদর করে উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা যে বরলি মাছ নিয়ে কথা বলছি, যদিও আকারের দিক দিয়ে চিন্তা করলে ইলিশের থেকে অনেকটাই ছোট এই বরলি মাছ। 3-4 ইঞ্চি কর্নের আটটা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘোরে কর্নের আটটা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘোরে শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মূল চক্ষু নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্যার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, আমার

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি নিয়া কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিয়ে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com বাংলার গান, বাঙালির প্রাণ।

শুরুতেই একটা কোয়েশ্চেন করব, সেটা হলো যে কখনো বাড়ির বাইরে কোথাও রাত কাটিয়েছেন? নিশ্চয়ই কাটিয়েছেন, আপনি কাটিয়েছেন, আমি কাটিয়েছি, প্রত্যেকেই কখনো না কখনো বাড়ির বাইরে রাত কাটিয়েছি। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এরকম কয়েকটা রাতের কথা যেগুলো বাড়ির বাইরে কাটানো, কিন্তু সেই রাতকে ঘিরে কিন্তু অজস্র গল্প আছে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে নিশি যাপন নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি রাখবো আগামী এক ঘন্টা। এই দিনটিতে আপনার সঙ্গে কিছু রাতের কথা শেয়ার করব যেগুলো বাড়ির বাইরে কাটিয়েছি আমি কিংবা আমার কয়েকজন বন্ধুবান্ধব, আর তার সঙ্গে জুড়ে আছে অজস্র রোমহর্ষক ঘটনা। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তখন ক্লাস 10, সামনে মাধ্যমিক, এবং আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে গ্রুপ স্টাডি করব। আর সেই জন্যই জীবনে প্রথমবার বাড়ির বাইরে নিশি যাপন। তো রেডিও বাংলানের .com এ শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নিশি যাপনকে নিয়ে, অর্থাৎ বাড়ির বাইরে যে সমস্ত রাত কাটিয়েছি এবং যে সমস্ত রাতকে ঘিরে বেশ কিছু রোমহর্ষক ঘটনা আছে আর কি। তো তার মধ্যে একদম প্রথমে এই ঘটনাটাই থাকবে, তার কারণ জীবনে প্রথমবার বাড়ির বাইরে নিশি যাপন, তখন ক্লাস 10 এবং সবাই মিলে ঠিক করলাম সামনে মাধ্যমিক, সুতরাং কিছু একটা করতে হবে, গ্রুপ স্টাডি আর সেই জন্য নিশি যাপন। আলটিমেটলি গল্পটা যেটা দাঁড়িয়েছিল যে হোল নাইট পড়ার প্ল্যানের মোটামুটি ঘন্টা দুয়েক কোনো রকমের প্ল্যানটা এক্সিকিউটেড হয়েছিল, তারপরে চোখে এত ঘুম এসে গেল যে প্রত্যেকে একদম নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়লাম, বুঝলেন। পরের দিন সকালবেলা বাড়িতে ফিরে কী লজ্জা, কী আর বলবো। একটা ছোট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আরও একটি নিশি যাপনের কথা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এরপরে নিশি যাপনটা একটি অ্যাক্সিডেন্টের ফলে, মানে একদম সিরিয়াস অ্যাক্সিডেন্ট নয়, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট টাইপেরই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু অদ্ভুত নিশি যাপনের কথা, যেগুলো কিনা বাড়ির বাইরে ঘটেছে। তো এর মধ্যে এই ঘটনাটাও থাকবে। একবার একটি শো করতে গিয়েছিলাম একটু দূরে, তো বাড়ি ফেরার পথে হঠাৎ করে গাড়িটি খারাপ হয়ে যায়, এবং গাড়িটি খারাপ হয়ে যাওয়ার দরুন যেটা হয় সেটা হচ্ছে যে পুরো রাতটা ওই রাস্তায় গাড়িতে কাটাতে হয়েছিল। বিশ্বাস করুন, আমি আর কয়েকজন মিউজিশিয়ান এবং তার সঙ্গে অগুন্তি মশার দল, এত মশা যে কোত্থেকে পৃথিবীতে আসে কে জানে। কিন্তু সেদিন বুঝেছিলাম যে সত্যি মশারাও খুব একটা কম পাওয়ারফুল নয়, ভাগ্যিস ম্যালেরিয়া কিংবা ওই টাইপের কিছু হয়ে যায়নি। তো রেডিও বাংলানে ডট কমে এরকমই অদ্ভুত অদ্ভুত নিশি যাপনের কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো, কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এরপরের গল্পটা আমার এক বন্ধুর, তবে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গিয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু নিশি যাপনের কথা। তো যে কথা বলছিলাম যে এবার যে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব, তার উদ্যোক্তাও ছিল আমার এক বন্ধু আর ভিকটিমও ছিল আমার সেই বন্ধু। গল্পটা হচ্ছে যে আমার সেই বন্ধু এবং তার কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছিল একটি কবরখানায় গিয়ে রাত কাটাবে। যেরকম ভাবা সেরকম কাজ তারা করেও ছিল ব্যাপারটা। কিন্তু ঘটনাটা যেটা হয়েছিল যে তারপরে সকালে উঠে সে নাকি ডিসকভার করে তার গোটা পিঠ জুড়ে আঁচড়ের দাগ, এবং তারপরে গোটা সাত দিন অর্থাৎ একটি গোটা সপ্তাহ তার ধূম জ্বর ছিল। সত্যি বলতে কি এই টোটাল ঘটনার সাক্ষী আমি নই, আমি আরেকজনের মুখে শুনেছি, কিন্তু একটা ব্যাপার বুঝেছিলাম যে সব বিষয় নিয়ে না ইয়ারকি মারতে নেই, জানেন তো, ফাজলামির একটা লিমিট থাকা দরকার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই নিশি যাপন নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এরপরের যে গল্পটি বলবো বা ঘটনাটি বলবো সেটি হচ্ছে একটি ইন্ডাকশন ক্লাসের ঘটনা, ইন্ডাকশন সেশনের ঘটনা। এটাও আমার এক বন্ধুর ঘটনা। সেটা হচ্ছে যে আমার বন্ধু একটি আইটি কোম্পানিতে কাজ পেয়েছিল এবং আইটির সেই ভাইটি যখন প্রথম কোম্পানিতে জয়েন করতে যাচ্ছে সেই সময় ইন্ডাকশানে একটি লোককে ডেকে দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এই লোকটি নাকি 72 দিন বাড়ি যায়নি, 72 দিন নাকি অফিসেই ছিল। এখন আমার প্রশ্ন এবং আমার বন্ধুরও এই ওই একদম সেম প্রশ্নটা ছিল যে বাড়ির লোকজন ওই 73 দিনের মাথায় ওই লোকটিকে ঢুকতে দিয়েছিল বাড়িতে, কে জানে। সিরিয়াসলি আই হ্যাভ ডাউট, আর আমার বন্ধুরও সেই ডাউটটা ছিল আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু অদ্ভুত নিশি যাপনের কথা, যেগুলো কিনা বাড়ির বাইরে কাটানো রাত এবং সেই রাতগুলোকে ঘিরে অজস্র ঘটনা আছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গানদুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গানদুরিয়ার আড্ডা শুরু হয়েছে, যেখানে অবশ্যই আমরা ছোটবেলার কথা বলবো, কিছুটা নস্টালজিক আবার ফিলও করবো এবং তার মাঝখানে মাঝখানে গানও শুনবো। তাই বেশি কথা না বলে এক কাপ চাই চুমুক দিতে দিতে আড্ডার দিকে এগোনো যাক এবং সাথে রাখছি বেশ কিছু ভালো ভালো গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com-এ আজকে এমন একটা কথা বলবো বা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সাথে, আমাদের ছোটবেলার সাথে ভীষণভাবে জড়িয়ে, সেটা হচ্ছে গরমের ছুটি। আমরা সবাই ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, স্কুল কলেজে পড়তাম, এই গরমের ছুটির ওপর কিন্তু একটা আশা ছিল এবং ভালোবাসাও ছিল। প্রচণ্ড গরমের পর যে কয়েকটা দিন ছুটি থাকতো সেই দিনগুলো ঘুরতে যেতাম, নিজের কোনো একটা জায়গা ঠিক করা হতো ঘুরতে যাওয়ার জন্য বাবা মার সাথে, পরিবারের সাথে, বা বাড়িতে বসে ওই সব মজা নেওয়া হতো যেগুলো স্কুলে যাওয়াকালীন হতো না। আর সেই গরমের ছুটি নিয়ে আজকের আড্ডায়।

0: radiobangladesh.com-এ এই যে গরমের ছুটি নিয়ে কথা বলছি, এবং প্রচণ্ড গরমের মধ্যে যখন ছুটিটা পড়তো আর সেই সময় বাড়িতে কীরকম ফিলিংস হতো। স্কুলে তো যেতাম না, কিন্তু স্কুলে প্রচণ্ড পরিমাণে হোমওয়ার্ক আসতো, ভালো লাগতো না, তখন রাগ হতো যে এই তো কয়েকটা দিন ছুটি তার মধ্যেও পড়াশোনা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝেছি যে একটা পড়াশোনার সাথে থাকা বা প্র্যাকটিসে থাকা কতটা ইম্পর্টেন্ট, এবং সেই কারণের জন্যই গরমের ছুটিগুলোতে আমরা পাতার পর পাতা হ্যান্ডরাইটিং করছিলাম, তারপরে অঙ্ক করতাম, ইংলিশ পড়তে হতো, আরও অনেক কিছু, ড্রয়িংয়ের সময় ড্রয়িং, নাচের সময় নাচ, গানের সময় গান, আরও কত কিছু। গরমের ছুটি নিয়ে আমার অনেক গল্প আছে, অনেক কিছু বলার আছে, নিশ্চয়ই আপনারও আছে। অবশ্যই আপনাকেও শোনাতে হবে আমাকে কিছু গল্প, এবং একটা ছোটোখাটো ব্রেক নিয়ে ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.কম, মন যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধু।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

www.radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে গরমের ছুটি নিয়ে কথা হচ্ছে। আর আপনি কি জানেন, গরমের ছুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করেছিলেন? হয়তো নিশ্চয়ই জানেন, কিন্তু যারা যারা জানেন না, আমার খুদে বন্ধুদেরকে একটুখানি বলে দিই। যখন প্রচণ্ড পরিমাণে গরম হতো সেই সময়, এবং যেহেতু ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ এবং মেদিনীপুরে তিনি জন্মেছেন, আর নারী শিক্ষার জন্য অনেক কিছু করেছেন, স্কুল কলেজে অনেক কিছু করেছেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন দেখলেন যে প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়াটা একটু দুষ্কর হয়ে যাচ্ছে। ঠিক সেই রকমভাবে তারা গরমের সাথে মানিয়ে নিয়ে গিয়ে পড়াশোনাটা ঠিক করে করতে পারছেন। তখন তিনি আবেদন করেন এই গ্রীষ্মকালীন ছুটির জন্য, যেমনটা বিদেশে হয়, মানে বিদেশে হতো, তো সেই ছুটি মঞ্জুর করা হয়। এবং তারপর থেকেই গরমের ছুটি কিন্তু আসে বাংলায় তথা ভারতবর্ষে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। আর অবশ্যই আজকে গরমের ছুটি নিয়ে কথা বলছি, গরমের ছুটির শেষ দিনটা নিয়ে একটু কথা বলা যাক, কারণ গরমের ছুটি শেষ দিনের পরই ছুটি শেষ, মন খারাপ, কীরকম যেন একটা অদ্ভুত মন খারাপ, আবার হালকা হালকা আনন্দও থাকতো, কারণ স্কুলে যাবো সেই বন্ধুদের সাথে দেখা হবে। এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সে এর মানেটা অনেকটা বড় হওয়ার পর বুঝতে পেরেছি। স্কুলে যেতে তখন ভালো লাগতো না, আবার বড় হয়ে স্কুলটাকেই ছাড়তে ইচ্ছা করতো না। তো এই বয়সের ফারাক তো সবার জীবনে হয়ে থাকে, এবং গরমের ছুটি নিয়ে আমার কিছু গল্প আপনার সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনারও কিছু গল্প থাকবে যেটা আমি শুনবো, এবং তার জন্য ফলো করতে হবে www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com, আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ গল্পের দিন, হ্যাঁ আজকে গল্প বলার দিন। হিং টিং ছট, লিখেছেন সুস্মেদি দত্ত। আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে গল্পে গল্পে, আর তার মাঝে মাঝে গান। শুরু হচ্ছে নাটক নয় গল্প, হিং টিং ছট পর্ব এক। হঠাৎ অনুত্তমার মনে হলো ও নেই, মানে থেকেও নেই, অর্থাৎ আক্ষরিক অর্থে ভ্যানিশ, মানে যাকে সহজভাবে বলা যায় ম্যাজিক। নিশীথ যদি শোনে ভীষণ পিছনে লাগবে, কিংবা রেগে মেগে বলবে সাইকিয়াট্রিস্ট দেখাও দূর, তাতে কি, যে যা ভাবছে ভাবুক, ও চাই তাই করবে, ক্ষতি কি? মহারাজি তো বলেনি শরীরের মন আছে সুন্দরী, শুধু একটি কাল্টিভেশনের দরকার। অনুত্তমা বিয়ের আগে চাকরি করত, এখন ভ্যাত ভ্যাতে হাউস ওয়াইফ, কি আর করবে বেচারি। বিয়ের পরের বছরেই, মেয়ে বছর তিনেক পেরোতো না পেরোতেই, তার স্কুল টিউশন, তাছাড়া বরের অফিসের ইনক্রিমেন্ট, কাজের চাপ, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি রোজ নামচা, এসব হিচিবিচি সামলাতে সামলাতেই একেবারে নাজেহাল অবস্থা। কখন আর নিজের কথা ভাববে? উষাদি ওদের পড়শি, তাই আসে অনুত্তমাকে কখনো কখনো ড্যাব ডেবিয়ে দেখতে দেখতে বলে ওঠে, হ্যাঁ রে, হাতে নেল পালিশ নেই, চোখের কলায় কালি আর শুকনো মুখ, এইসব নিয়ে তুই রাতে বরের পাশে শুতে যাস তো কি? মেয়েরা কি যন্ত্র যে সকলের চাহিদা অনুযায়ী শরীর মন সব দিক নিপুণভাবে বজায় রাখবে? ভদ্রমহিলা যদিও এসব নারীবাদী টাদি যুক্তি শুনিয়েও বিলকুল পিছু হটতে চায় না, বলে তাহলে যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদ বাক্যটার ফালতু প্রচলন হতো না? ঢং বুড়ি হলে কি হবে, এখনো যেন রসে টৈটম্বুর সে, মনে মনে ভাবে আর ভীষণ বিরক্ত হয় অনুত্তমা। উফ, কি কক্ষণেই যে নিশীথ এখানে ফ্ল্যাট নিয়েছিল, এসব নাককলানে মহিলাদের পাল্লায় পড়তে হতো না। অনু, কি হয়েছে তোমার, কি ভাবছ? নিশীথ হঠাৎ এসে এমন জোরে পিঠে হাত রাখল যে হাতে ধরা চায়ের কাপ থেকে ডিশে চা কিছুটা চলকে পড়ল। ও করো কি, আজকাল কি হতো ভাবো বলো তো অনু। আরে এক ব্যাপার নিয়ে এত ভাবলে তো শরীর খারাপ হয়ে যাবে, সমস্যাটা কি? আমি তো আছি ডিয়ার। জানি, তুমি আজ টিফিনে ভাত নিয়ে যাবে না রুটি, কথা ঘোরাচ্ছ? তুমি আমি আর তিতলি, এছাড়া এই সংসারে আর কেউ নেই যে তোমার গিন্নিপনার ওপরে ছড়ি ঘোরাবে। তাহলে তাহলে কি কি? এই প্রশ্নের উত্তর নেই অনুত্তমার, কিন্তু আছে কিছু তো আছেই যেটা ভীষণভাবে মিসিং, কোথাও যেন একটা সূক্ষ্ম অভাব বোধ। অনুত্তমার মনে আছে ও যখন ছোট্টটি ছিল, ওর ঠাকুমা দিনরাত্রির ঠাকুর ঘরে গোপালের সামনে বসে বসে নাম জপ করতেন, তখনও দাদু মেছে, উনি আবার একটু বাম মনোভাবাপন্ন ছিলেন, তো একেবারেই এসব ভক্তি ভক্তি গদগদে ভাবকে দু চোখকে সহ্য করতে পারতেন না। তার মতে এসব নাকি ভরমবাজি, তবু দিদা দিনরাত ঠাকুর ডাকতেন, কেন কে জানে, হয়তো ওর মধ্যে দাদুর বা সংসারের দিক থেকে হয়তো কোনো অতৃপ্তি কাজ করত, ঠিক যেমন অনুত্তমার। এখন শুনবো আমরা কয়েকটা গান, তারপর ফিরে এসে পর্ব দুই এবং তিন পরপর আমরা শুনবো আজকের এই গান মুসাফিরের আড্ডায়। শুনছেন রেডিও বাংলাদেশ .com গল্প বলা দিন। হিং টিং ছট, লিখেছেন সুস্মিতা দত্ত। এখন গান।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: হিং টিং ছট গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, লিখেছেন সুস্মিলি দত্ত। পর্ব দুই। বেটি, তুই চিন্তা করিস না, শরীর মানে মায়া, আর এই মায়ার মাধন হলো জগৎ সংসার। এসব ছেড়ে এখন বরং মুক্তির কথা ভাব।
1: মুক্তি মানে?
0: তাহলে আমার সাজানো সংসারে কি হবে? মেয়ে, স্বামী, দূর বোকা, সব থেকেও না থাকার মতো থাকবি। বাকাল মাছ হয়ে থাকতে হবে, ঠাকুর রামকৃষ্ণ তো তাই বলে গেছেন। বেটি
2: বেটি
0: মুখে বলছেন বটে, কিন্তু চোখ দুটো কোথায় যেন আটকে আছে। বুকের ওপর অযথা হাত উঠে এলো অনুত্তমার। হ্যাঁ, অযথাই বটে, এমন সাধু পুরুষের সামনে এসব নোংরা চিন্তা মাথাতেও আনতে নেই, এতে পাপ হয়।
1: ঔষধি,
0: এবারে চলো, নিশীথের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আর একটু বস না, ও তো আটটার মধ্যে ফেরে না।
1: না মানে যেতেও তো টাইম লাগবে, কোথায় উত্তরপাড়া আর কোথায় বালিগঞ্জ।
0: কিন্তু প্রসাদ, বাবার কত দেরি?
1: ওসব চিন্তা করিস না উষামা, আমার বেটি বলে কথা, আমি স্বপ্নের মাধ্যমে ওকে নিজের হাতে খাইয়ে আসব। কিরে বেটি, বাবার হাতে প্রসাদ খাবি তো? মুখটা আবেগে চকচক করে উঠল অনুত্তমার। সত্যি, ইনি সাধু পুরুষই বটে, বেশ ফ্লেক্সিবল, তবে কথায় আর কাজে মিল খুঁজে পেলে হয়। পেয়েছিল অনুত্তমা। সেদিন রাতে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না, হঠাৎ কি যেন মাথার পিছনে।
0: এ কি, আপনি
1: স্বপ্ন নাকি বাস্তব?
0: মহারাজ্যে অনুত্তমাকে কিছু কথা বলার সুযোগ না দিয়ে আলতো হাতে পায়েস খাইয়ে দিলেন।
1: কৃতৃপ্তি, এক বুক আরাম নিয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিল অনুত্তমা। পরের দিন ভাগ্যিস রবিবার ছিল, নাহলে কি যে হতো, উঠেছে সেই সকাল দশটার পর। সেই থেকে অনুত্তমার কাছে মহারাজ্যি প্রায় ঈশ্বরের মতো। পর্ব তিন।
0: নিশীথ অফিস টুরে গেছে, সেই সুযোগে অনুত্তমা সেদিন বেশ কিছুটা সময় কাটালো আশ্রমে। উষাদি সন্ধ্যের আগেই এসে গেছিল, তেতলি ওর মামার বাড়িতে, তাই অনুত্তমার বাড়িতে ফেরার বিশেষ কোনো পিছুটান ছিল না। এই নিয়ে এই এক বছরের মধ্যে সর্বসাকুল্যে 7 দিন হল, প্রতিবারই যেন নতুন অভিজ্ঞতা, নতুন আবিষ্কারের আনন্দ। বাড়ি ফিরে কি যেন একটা অদ্ভুত ভালো লাগায় মন ভরে যেত। উষাদি এমনি মানুষ হিসেবে ভীষণ ন্যাগিং, কিন্তু অনুত্তমার জন্য এই একটা খুব ভালো কাজ করেছে। আলাপ করানোর পর থেকে মহারাজ্যের সান্নিধ্য পাওয়াটা যেন এখন নেশায় বেয়ে বসেছে। সেদিন মা বিস্তর ভয় দেখানো অনুত্তমাকে মহারাজ্যি নাকি তান্ত্রিক, সেইটা নিয়ে হয়তো অনুত্তমা বারে বারে, দুধ বাবা এসব গ্যাঁড়াকুড়ি কথা কি আর বিশ্বাসযোগ্য হবেও বা? তবে এটাও ভেবেছে অনুত্তমা, তাও বাস্তবে সত্যি হলেও কোনো দিন বাবাকে ছাড়বে না, দরকার হলে পায়ে পড়ে যাবে। এবারে অন্তত দীক্ষা দাও। দীক্ষা তোকে দেব যে আমার সঙ্গে মিশে যাবে, মাটির মতো, একেবারে শরীরের মধ্যে।
1: আমি তো চাই, তাই চাই বাবা,
0: তোমার আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না, এক আত্মা দুই দেহ।
1: সেই শুনে মহারাজ্যি কি হাসি, খুব রাগ হলো লোকটার উপর।
0: কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না সে।
1: সঙ্গে থাকুন, ফিরে আসবো
0: পর্ব 4 এবং 5 নিয়ে। শুনতে থাকুন হিং টিং ছট, লিখেছেন সুস্মিলি দত্ত। এখন গান।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নাইট ডট কম শুনছেন, আর আজকে গল্পের আড্ডা শুনছেন গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক। আর গল্প হিংটিং ছট, লিখেছেন সুস্মিলি দত্ত। আমরা যাচ্ছি 4 নম্বর পর্বে। আজ বাবাকে সে কিছুতেই ছাড়বে না, নয় দীক্ষা দেবে, নাহলে এখানেই ওই পদ্মের মতো পা দুটো ছুঁয়ে হাজার হাজার বছর সবরির প্রতীক্ষায় বসে থাকবে। মাম্মা, বাবি কোথায় গেছে? কি ভাবছ বলো না। জানি না। যাও, বিরক্ত করো না, অন্য ঘরে গিয়ে খেলা করো। না, আমি তোমার সঙ্গে। ওতেই ওতেই, যা তো বেবিকে নিয়ে নিচে বাগানে বেরিয়ে নিয়ে এত। শুধু আজ বলে নয়, এ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিশীত অফিসে বেরিয়ে গেলেই সেই যে অনুত্তমা কালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবতে বসে, আর কোনো দিকেই খেয়াল থাকে না। আজও তার ব্যতিক্রম নয়। মা, তোকে কিন্তু গালে হাত দিয়ে বসলে দারুণ লাগে, শ্রী রাধিকার মতো। মা, লোকটা ভণ্ড নাকি? ও কি বুঝে না অনুত্তমা মনে মনে কি চায়? উষাদি আজকাল আর অনুত্তমার সঙ্গে আশ্রমে বিশেষ যায় না, অনুত্তমাও চায় না ভদ্রমহিলা সবসময় ওর সঙ্গে গিয়ে ওদের দুজনের শান্তি ভঙ্গ করে, তাই ও ওখানে একলাই যায়। ঘর বন্ধ করে দুই গুরু শিষ্য ফিসফিসিয়ে অনর্গল গল্প করে, কিন্তু তবুও কেন যে জানে না কোথাও যেন দূরত্ব, কি নেই ভাব। নিশীতের পদোন্নতি হওয়ার সংসারে একটা আলতো সাচ্ছল্য এসেছে, ও টুরে যাওয়ার হিড়িকও বেড়েছে। তবে গেলে আর একা একা বোধ হয় না অনুত্তমার। পর্ব 5, কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে আজই। ও কাকে চায়? কাকে? মনে আছে তুমি আমাকে সেদিন স্বপ্নের মধ্যে জড়িয়ে ধরেছিলে? বিশ্বাস করো, তোমার মতো পুরুষই আমি আজীবন খুঁজছি কিন্তু পাইনি। মাত্র কয়েকদিন তারপরে যখন তুমি সেরে বাড়ি ফিরে আসবে, তখন দেখো আমরা নতুন করে জীবন শুরু করব। প্লিজ আমাকে ভুল বুঝে না, কিন্তু আমি তো পাগল নই। আমি জানি আসলে তুমি আমাকে দূরে সরিয়ে ফেলবার জন্য ইচ্ছে করি না। বিশ্বাস করো ডার্লিং, বিশ্বাস করো, তোমার ভালো হবে, তুমি সুস্থ হয়ে যাবে ভেবেই তো কিন্তু এই দুনিয়াতে কেউ কারোর কথা শোনে না, বোঝেও না। অনুত্তমার কথাও কেউ বুঝতে চায়নি। অনুত্তমা মনে মনে নিজেকে বোঝায় আসলেই নিশীথেরও একটা সুস্থ মানুষ হিসেবে স্বাধীন চাওয়া পাওয়ার অধিকার আছে, তেমনি মহারাজ্যেরও। সেদিন 3 বছরের ফুটফুটে তিতলির সামনে দিয়ে ওই হুমদ মতন ফ্যাটফ্যাটে শাড়ি পরা মেয়ে দুটো যখন অনুত্তমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে ওই তিলক পরা কপালটা নজরে এলো। ওই তো চওড়া নমস্পুক পুরুষ ঠোঁট, বুদ্ধিদীপ্ত সৌম চাওনি। এই তো তুমি, দেখো আমার বর নিশীত কোথায় যেন নিয়ে যাচ্ছে আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও মহারাজি। কিন্তু কে কার কথা শুনে? দূর থেকে শুধু অনুত্তমার কণ্ঠস্বরটা পাখির ডানা ঝাপটানো সুরে প্রতিধ্বনিত হতে হতে যেন আকাশে বাতাসে মিলিয়ে গেল। তারপর সঙ্গে থাকুন, এখন গান শুনবো, তারপর ফিরে এসে আবারও বাকি পড়বো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম পর্ব পাঁচের শেষ অংশ, আর আরও কিছু। দূর থেকে শুধু অনুপ তোমার কণ্ঠস্বরটা পাখির ডানা ছাপটানো সুরে প্রতিধ্বনিত হতে হতে যেন আকাশে বাতাসে মিলিয়ে গেল। কেউ বলল, অনুপ তোমাকে অ্যাসাইলামে দেওয়া পরিবারের পক্ষে কিন্তু অমানবিকতার একটা লক্ষণ। কেউ বলল, উচিত শিক্ষা। কেউ বলল, তন্ত্রের ফল। কেউ বলল, দুর্ভাগ্য। মহারাজজি মুখে কিছু না বললেও আজকাল বেশ নিশ্চিত বোধ করেন। যাক, আপদ বিদে হলো, কি আর করা। তবে মেয়েটা বড় বোকা, যে এত সহজেই ফেঁসে যাবে সেটা চিন্তারও অতীত ছিল। যাকে আর কিছু হোক না হোক, ভেলকি দেখিয়ে দু চারটে হিরে সোনা পকেটস্থ হলো, এটাই যা লাভের লাভ। পর্ব ৬। নিশীথ ব্যাংকের কাগজপত্র, টাকা করি আর লকার থেকে অনুপ তোমার নামটা সরিয়ে নিয়েছে। বাবা, পাগলের নামে এসব আর রাখে? তিতলির ভবিষ্যৎ আছে তো, আর নিশীথের ফিউচার, এসব নিয়ে কে ভাববে? বাড়ি থেকে বলেছে অনুপ তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ওর বাপের বাড়ির অনেক সম্পত্তি, তিনকুলে মা ছাড়া বিশেষ কেউ নেই। সেটাও তো এক কথায় ছাড়া, মানে মূর্খামির লক্ষণ। দেখা যাক, সঙ্গে থাকুন, ফিরে আসব শেষ পর্ব নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, হিং টিং ছট। লিখেছেন সুস্মিতা।

তো শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ কান মুসাফিরে চলছে গল্পের সময়, গল্প বলা একটা দিন, আর সেই গল্পতে সুস্মিলি দত্তের একটা গল্প নিয়ে আড্ডা চলছে, হিংটিং ছট, একটা অন্যরকম গল্প, যে গল্পের শেষ পর্ব এবার শুরু হবে। কিন্তু তার আগে বলি, আজকের এই আড্ডা কেমন লাগলো অবশ্যই আমাকে 4475039657 এই শো শেষের পর জানাতে ভুলবেন না। এবার হিংটিং ছটের শেষ পর্ব সাত। সারাদিন একা ঘরে বসে থাকে অনুত্তমা। প্রথম প্রথম বাড়ির কথা, মহারাজ্যের কথা খুব মনে পড়ত, এখন আর এসব ভাবনাতেও আসে না। ও শুধু দিনরাত ভাবে ওর কথা, সে যে ডাক্তারটা, অল্প দাঁড়ি, মাথায় ঘন কোকড়ানো চুল, রিমনেস চশমার ফাঁক দিয়ে উঁকি মারা গভীর দুটো চোখওয়ালা দেহারা মানুষটার কথা, যে তাকালে, কথা বললে, হাঁটলে চললে বুকের ভেতরটা কেমন যেন রিন রিন করে। এর আগেও কি এমন অনুভূতি হয়েছিল কাউকে দেখে? হবেও বা, লোকে বলে ডাক্তার বাবু। বাবু আবার কি, ওই তো অতটুকু একখানা ছেলে, 30 বছরও হয়নি বোধ হয়। আচ্ছা, অনুত্তমা থেকে কত বছরে ছোট? একবার জিজ্ঞেস করতে হবে। মনে মনে এই কথাটাই আওড়াতে আওড়াতে অনুত্তমা ওর সাদা চাদর পাতা খাটটার দিকে এগিয়ে গেল। আরে খাটটা কোথায় গেল? এই তো ছিল, সব ভ্যানিশ। নাকি অনুত্তমা নিজেই? দুহাত দিয়ে নিজের অবস্থান দেখতে দেখতে বেশ হাসি পেল ওর। সত্যি সবাই কি বোকা, ওকে ঘিরে কি সব কথা বলে চলত, অথচ ওরা জানে না যাকে বলছে সে সামনে থেকেও নেই, ভ্যানিশ, যার অন্য নাম তো ম্যাজিক। হিং টিং ছট। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফির। টাটা।

শরতের রাত কিন্তু দারুণ রোমাঞ্চকর, কখনো আলোর রোশনাইতে ভরপুর মুহূর্ত, আবার কখনো নিশ্চুপ আলোহীন রাত। জানি না কেন শরতের রাতের মধ্যে একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে। শরতের রাত কখন যে আপনাকে হেমন্ত এবং হেমন্ত থেকে শীতের কাছে পৌঁছে দেবে সেটা আপনি টের পাবেন না, এবং শরতের রাতেও আপনার এমন কিছু অনুভূতি হবে যেগুলো খুব স্পেশাল। এরকম কোনো বিশেষ অনুভূতি থাকলে অবশ্যই আমাকে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর +447503965712 তে। আপাতত তিনটে গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শরতের রাত কিন্তু অনেক মেমোরি স্টোর করে রাখে, যাকে বলা যায় সিক্রেট কিপার। শরতে নানা রকম ফেস্টিভ্যাল থাকে এবং সেটার রাতগুলো দারুণ ইন্টারেস্টিং হয়, প্রিয় মানুষের সঙ্গে রাত জেগে ঠাকুর দেখা এবং প্রচুর মেমোরিজ ক্রিয়েট হওয়া। আছে নাকি আপনার এরকম কোনো বিশেষ মেমোরিজ যেটা আপনি চাইছেন আমার সঙ্গে শেয়ার করতে? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরেলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রংবেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, মন যখন নিরুদ্দেশ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ, তার বিশেষ মানুষকে নিয়ে একটা মেসেজ আমাকে পাঠিয়েছেন এবং সেই তিনি তার নাম নিতে বারণ করেছেন। তিনি বলছেন, সত্যি শরতের রাত ভীষণ মেমোরেবল হয়। সালটা 2015, তার প্রিয় মানুষ, সে কর্মসূত্রে বিদেশে থাকে এবং সেখান থেকে পুজোর সময় তাকে না জানিয়ে এসেছে, মানে সারপ্রাইজ দিয়েছে বেসিক্যালি। এবং সে তার কাজিনদের সঙ্গে ঘুরতে গেছিলো পুজো মণ্ডপে এবং হঠাৎ করেই তার কাজিনদের সাইড করে দেয় এবং হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায়। মানে এই মুহূর্তটা ভাবলেই দারুণ ইন্টারেস্টিং লাগছে এটা। এবং সে আরও বলছে যে কাজিনরা নাকি ফাঁকতালে বাড়িও চলে গেছে, মানে বাড়ির কাছাকাছি ছিল তারা, এবং তারা দুজন সেই রাতটা, মানে সেই শরতের বিশেষ রাতটা অনেক পুজো মণ্ডপে ঠাকুর দেখে কাটিয়েছে এবং তার মনের মানুষ সেদিনকে তাকে মনের কথা জানিয়েছে এবং পুজোর পর যথারীতি বিদেশে ফিরে গেছে আবারও। কিন্তু এই যে মেমোরিজটা, এটা কিন্তু সারা জীবন অক্ষত তাদের কাছে আজও। আজ তারা সেটেল বাইরে, দুজনে একসঙ্গে থাকে এবং কোন দেশে রয়েছে একসঙ্গে বিয়ে করে সেটাও জানাতে তারা অনিচ্ছুক। কিন্তু ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক, ভালোবাসা সময়ের সাথে সাথে এভাবেই এগিয়ে যাক এবং মেমোরিগুলো স্টোর হয়ে থাকুক প্রত্যেকটা মানুষের কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রংবেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। সত্যি আমাদের পছন্দের মানুষেরা যখন অদ্ভুতভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে এসে দাঁড়ায়, সেই মুহূর্তটা ভীষণ প্রেশিয়াস হয়। এবং শরতের রাত এরকম আরও প্রচুর মেমোরিজ স্টোর করে রাখুক। এরকম গল্প থাকলে আপনিও আমার সাথে শেয়ার করতে পারেন, এবং কোনো একটা সময় আমি ডেফিনেটলি আপনার সেই মনের কোনো কথা এবং আপনার প্রিয় মানুষকে মেসেজ শেয়ার করব। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com-এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, শরতের রাতের কথা চিন্তা করলে মন কিন্তু একেবারে নিরুদ্দেশ হয়ে যায়, কারণ শরতে প্রচুর মেমোরিজ আমাদেরকে উপহার দিয়ে যায়। শরতের রাত আর এই শোটার মধ্যে মিল কোথায় বলুন তো? দুটোই হঠাৎ করে আসে, আর কীভাবে যে সময়টা কেটে যায় সেটা বুঝতেই পারি না। দেখতে দেখতে একটা ঘন্টার প্রায় শেষ এবং সময় বলছে আমাকে বিদায় নিতে। তাহলে আজ আসি, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেই .com, মন যখন নিরুদ্দেশ।

বাসন্দীর সন্ধি বাদে পাঁঠার বাদে পা, লবঙ্গের বঙ্গ বাদে বলো তো হবে কি এইটা? ছোটবেলা থেকেই এই ধাঁধাটি বোধ হয় অনেকবার শুনেছেন, আর তার উত্তরটাও আপনার জানা। আমি জানি আপনি ঠিক ধরেছেন, উত্তরটা হবে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের এই প্রিয় ফল, যা আমাদের দেশের ফল, সেই কাঁঠাল নিয়ে কথা বলবো। আমরা এই কাঁঠালের কথা বললেই যেটা মনে হয় সেটা হলো এই যে কাঁঠাল, যেটা একেবারে যাকে বলে সেই কচি থেকে শুরু করে পাকা সব অবস্থাতেই কিন্তু আমরা কাঁঠালকে খেয়ে থাকি। আর তার সঙ্গে এই কাঁঠালের যে শুধু এর মিষ্টতা, তার স্বাদ, তার গন্ধ, সেটাই কিন্তু শুধু নয়, এই কাঁঠালের কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অনেকেই হয়তো কাঁঠালের গন্ধ বলেন তার ভালো লাগে না, কিন্তু যারা কাঁঠাল প্রেমী তাদের কিন্তু আবার সেই গন্ধটাই, সেই কাঁঠালের যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, সেটাই আকর্ষণ করে। সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কাঁঠাল নিয়ে কথা বলছি, আমরা কাঁঠাল খেতে তো ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের কিন্তু বহু পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পুষ্টিগুণ রয়েছে কাঁঠালের মধ্যে। গ্রীষ্মকালীন ফল এই কাঁঠাল খেতে কিন্তু ভারী মজার। আর বাংলাদেশে প্রায় প্রতি ঘরেই এই সময় কিন্তু আম কাঁঠাল আনা হয়, আর সেই সময় সেই কাঁঠাল খাওয়া আর সেই কাঁঠালের গন্ধে রীতিমতো পাড়ার লোকও বুঝতে পেরে যায় যে এই বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে। আর প্রচুর বাড়িতে কাঁঠাল গাছও থাকে, সেখানেই ফলে থাকে বেশ বড় বড় অনেক কাঁঠাল, যেগুলো দেখতেও কিন্তু ভারী মজা লাগে। আর কাঁঠালের মজা হলো শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠালও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁঠালের গল্প আর সেই কাঁঠালের যে রান্না, সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ একটা পদ। বাঙালি বাড়িতে এই এঁচোড় খাওয়ার রীতি কিন্তু রয়েছে, এঁচোড়ের রয়েছে নানা রকমের পদ, যেগুলো সবগুলোই কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। আমাদের এই কাঁঠালের গল্প জারি থাকবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল এমন একটি ফল যা শুধু পাকা অবস্থায় নয়, কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁচা কাঁঠাল যাকে আমরা এঁচোর বলে থাকি, তাকে কিন্তু অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। কারণ এই এঁচোর যখন রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে, তখন খেলে অনেকটাই কিন্তু মনে হয় যেন পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। এই জন্যই অনেকে এঁচোরকে গাছ পাঁঠা বলে থাকেন। আর এই যে এঁচোর দিয়ে নানা রকমের পদ বাঙালি বাড়িতে দেখা যায়, সেই বাঙালি হেঁসেলের একটি ভীষণ জনপ্রিয় যেটা এঁচোরের পদ, সেটা হলো এঁচোর চিংড়ি। এই এঁচোর চিংড়ি সত্যি কিন্তু দুর্দান্ত খেতে। আমরা অনেক অনুষ্ঠানেও কিন্তু মেনুতে এই এঁচোর চিংড়ি এই পদটি দেখতে পাই। আর এঁচোর দিয়ে যে চপ বানানো হয়, সেই গরম গরম চপ আর তার সঙ্গে মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু চাই না। সন্ধেবেলার আড্ডা একেবারে জমজমাট। এই যে আমরা জমজমাট আড্ডার কথা বলছি, আমাদের এই আড্ডাও কিন্তু জারি থাকবে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

গানের উপরে ফিরে এলাম আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম। আমাদের আজকের পপকর্নে আমাদের কথা হচ্ছে কাঁঠাল নিয়ে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর এই সেই কাঁঠাল যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত সম্পর্ক। গ্রীষ্মকালীন নানা রকমের ফল রয়েছে, তার মধ্যে কাঁঠাল কিন্তু অন্যতম। আর কাঁঠালের একটা মজা হলো, এই কাঁঠাল কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় সব রকম ভাবে খাওয়া হয়। এমন কাঁঠালের যে বীজ সেটাও কিন্তু বাঙালি ছাড়েন না, কারণ এই কাঁঠালের বীজও কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার। কারণ এই কাঁঠালের বীজ নানা রকম ভাবে খাওয়া হয়, সেটাকে ভাজা অবস্থায় খাওয়া হয়, আবার কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করেও খাওয়া হয়। তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিয়ে সেইভাবে রান্না করেও কিন্তু বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। সব মিলিয়ে কাঁঠাল যাকে বলে আর কি, তার সব কিছু কিছুই যেন ফেলা যায় না। আর কাঁঠাল গাছ, সেই গাছ থেকে যে কাঠ তৈরি হয়, সেই কাঁঠাল কাঠ সেটা দিয়েও কিন্তু আসবাবপত্র তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই কাঁঠাল কথা যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর শেষ হবে না। তবে এখন সময় হয়েছে আমাদের একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের কথা গল্প আড্ডা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুত।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, আর তার রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর খেতে তো মজার বটেই। এই কাঁঠাল নিয়ে নানা রকমের কথা আমাদের হচ্ছে, সেখানে আরেকটা কথা না বললেই কিন্তু নয়, সেটা হলো কাঁঠালের আঠা। কাঁঠাল ছাড়াতে গেলে কিন্তু হাতে আঠা লাগবেই, আর সেই কারণেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আর ওই যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমরা সেই গান দিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। আজকের মতো বিদায় নেবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আর যেতে যেতে সেই গান আপনার জন্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বেশ তো
1: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুরুতেই একটা কোয়েশ্চেন করব, সেটা হলো যে কখনো বাড়ির বাইরে কোথাও রাত কাটিয়েছেন? নিশ্চয়ই কাটিয়েছেন, আপনি কাটিয়েছেন, আমি কাটিয়েছি, প্রত্যেকেই কখনো না কখনো বাড়ির বাইরে রাত কাটিয়েছি। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এরকম কয়েকটা রাতের কথা যেগুলো বাড়ির বাইরে কাটানো, কিন্তু সেই রাতকে ঘিরে কিন্তু অজস্র গল্প আছে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে নিশি যাপন নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি রাখবো আগামী এক ঘন্টা। এই দিনটিতে আপনার সঙ্গে কিছু রাতের কথা শেয়ার করব যেগুলো বাড়ির বাইরে কাটিয়েছি আমি কিংবা আমার কয়েকজন বন্ধুবান্ধব, আর তার সঙ্গে জুড়ে আছে অজস্র রোমহর্ষক ঘটনা। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তখন ক্লাস টেন, সামনে মাধ্যমিক, এবং আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে গ্রুপ স্টাডি করব। আর সেই জন্যই জীবনে প্রথমবার বাড়ির বাইরে মিশি যাপন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে মিশি যাপনকে নিয়ে। অর্থাৎ বাড়ির বাইরে যে সমস্ত রাত কাটিয়েছি এবং যে সমস্ত রাতকে ঘিরে বেশ কিছু রোমহর্ষক ঘটনা আছে আর কি। তো তার মধ্যে একদম প্রথমে এই ঘটনাটাই থাকবে, তার কারণ জীবনে প্রথমবার বাড়ির বাইরে মিশি যাপন, তখন ক্লাস টেন এবং সবাই মিলে ঠিক করলাম সামনে মাধ্যমিক, সুতরাং কিছু একটা করতে হবে, গ্রুপ স্টাডি আর সেই জন্য নিশি যাপন। আলটিমেটলি গল্পটা যেটা দাঁড়িয়েছিল যে হোল নাইট পড়ার প্ল্যানের মোটামুটি ঘন্টা দুয়ে কোনো রকমে প্ল্যানটা এক্সিকিউটেড হয়েছিল, তারপরে চোখে এত ঘুম এসে গেল যে প্রত্যেকে একদম নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়লাম, বুঝলেন। পরের দিন সকালবেলা বাড়িতে ফিরে কী লজ্জা, কি আর বলবো। একটা ছোট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আরও একটি নিশি যাপনের কথা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এরপরে নিশি জাপনটা একটি অ্যাক্সিডেন্টের ফলে, মানে একদম সিরিয়াস অ্যাক্সিডেন্ট নয়, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট টাইপেরই। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু অদ্ভুত নিশি জাপনের কথা, যেগুলো কিনা বাড়ির বাইরে ঘটেছে। তো এর মধ্যে এই ঘটনাটাও থাকবে। একবার একটি শো করতে গিয়েছিলাম একটু দূরে, তো বাড়ি ফেরার পথে হঠাৎ করে গাড়িটি খারাপ হয়ে যায়, এবং গাড়িটি খারাপ হয়ে যাওয়ার দরুন যেটা হয় সেটা হচ্ছে যে পুরো রাতটা ওই রাস্তায় গাড়িতে কাটাতে হয়েছিল। বিশ্বাস করুন, আমি আর কয়েকজন মিউজিশিয়ান এবং তার সঙ্গে অগুন্তি মশার দল, এত মশা যে কোত্থেকে পৃথিবীতে আসে কে জানে। কিন্তু সেদিন বুঝেছিলাম যে সত্যি মশাটাও খুব একটা কম পাওয়ারফুল নয়, ভাগ্যিস ম্যালেরিয়া কিংবা ওই টাইপের কিছু হয়ে যায়নি। তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই অদ্ভুত অদ্ভুত নিশি জাপনের কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকব, কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

এরপরের গল্পটা আমার এক বন্ধুর, তবে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গিয়েছিল। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু নিশি যাপনের কথা। তো যে কথা বলছিলাম যে এবার যে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব, তার উদ্যোক্তাও ছিল আমার এক বন্ধু আর ভিকটিমও ছিল আমার সেই বন্ধু। গল্পটা হচ্ছে যে আমার সেই বন্ধু এবং তার কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছিল একটি কবরখানায় গিয়ে রাত কাটাবে। যেরকম ভাবা সেরকম কাজ তারা করেও ছিল ব্যাপারটা। কিন্তু ঘটনাটা যেটা হয়েছিল যে তারপরে সকালে উঠে সে নাকি ডিসকভার করে তার গোটা পিঠ জুড়ে আঁচড়ের দাগ, এবং তারপরে গোটা সাত দিন অর্থাৎ একটি গোটা সপ্তাহ তার ধূম জ্বর ছিল। সত্যি বলতে কি, এই টোটাল ঘটনার সাক্ষী আমি নই, আমি আরেকজনের মুখে শুনেছি। কিন্তু একটা ব্যাপার বুঝেছিলাম যে সব বিষয় নিয়ে না ইয়ারকি মারতে নেই, জানেন তো, ফাজলামির একটা লিমিট থাকা দরকার। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই নিশি যাপন নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এরপরের যে গল্পটি বলবো বা ঘটনাটি বলবো সেটি হচ্ছে একটি ইন্ডাকশন ক্লাসের ঘটনা, ইন্ডাকশন সেশনের ঘটনা। এটাও আমার এক বন্ধুর ঘটনা। সেটা হচ্ছে যে আমার বন্ধু একটি আইটি কোম্পানিতে কাজ পেয়েছিল এবং আইটির সেই ভাইটি যখন প্রথম কোম্পানিতে জয়েন করতে যাচ্ছে সেই সময় ইন্ডাকশানে একটি লোককে ডেকে দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এই লোকটি নাকি 72 দিন বাড়ি যায়নি, 72 দিন নাকি অফিসেই ছিল। এখন আমার প্রশ্ন এবং আমার বন্ধুরও এই ওই একদম সেম প্রশ্নটা ছিল যে বাড়ির লোকজন ওই 73 দিনের মাথায় ওই লোকটিকে ঢুকতে দিয়েছিল বাড়িতে, কে জানে। সিরিয়াসলি আই হ্যাভ ডাউট, আর আমার বন্ধুরও সেই ডাউটটা ছিল আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু অদ্ভুত নিশি যাপনের কথা, যেগুলো কিনা বাড়ির বাইরে কাটানো রাত এবং সেই রাতগুলোকে ঘিরে অজস্র ঘটনা আছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন আইডিয়াট রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়াট রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাও আজকাল হামতুম, রেসিদার একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডা শুরু হয়েছে, যেখানে অবশ্যই আমরা ছোটবেলার কথা বলবো, কিছুটা নস্টালজিক আবার ফিলও করবো এবং তার মাঝখানে মাঝখানে গানও শুনবো। তাই বেশি কথা না বলে এক কাপ চাই চুমুক দিতে দিতে আড্ডার দিকে এগোনো যাক এবং সাথে রাখছি বেশ কিছু ভালো ভালো গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সে রাখো।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আজকে এমন একটা কথা বলবো বা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সাথে, আমাদের ছোটবেলার সাথে ভীষণভাবে জড়িয়ে, সেটা হচ্ছে গরমের ছুটি। আমরা সবাই ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, স্কুল কলেজে পড়তাম, এই গরমের ছুটির ওপর কিন্তু একটা আশা ছিল এবং ভালোবাসাও ছিল। প্রচণ্ড গরমের পর যে কয়েকটা দিন ছুটি থাকতো সেই দিনগুলো ঘুরতে যেতাম, নিজের কোনো একটা জায়গা ঠিক করা হতো ঘুরতে যাওয়ার জন্য বাবা মার সাথে, পরিবারের সাথে, বা বাড়িতে বসে ওই সব মজা নেওয়া হতো যেগুলো স্কুলে যাওয়াকালীন হতো না। আর সেই গরমের ছুটি নিয়ে আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: radiobangladesh.com এ এই যে গরমের ছুটি নিয়ে কথা বলছি এবং প্রচন্ড গরমের মধ্যে যখন ছুটিটা পড়তো আর সেই সময় বাড়িতে কিরকম ফিলিংস হতো। স্কুলে তো যেতাম না, কিন্তু স্কুলে প্রচন্ড পরিমাণে হোমওয়ার্ক আসতো, ভালো লাগতো না, তখন রাগ হতো যে এই তো কয়েকটা দিন ছুটি তার মধ্যেও পড়াশোনা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝেছি যে একটা পড়াশোনার সাথে থাকা বা প্র্যাকটিসে থাকা কতটা ইম্পর্টেন্ট, এবং সেই কারণের জন্যই গরমের ছুটিগুলোতেও আমরা পাতার পর পাতা হ্যান্ড রাইটিং করছিলাম, তারপরে অঙ্ক করতাম, ইংলিশ পড়তে হতো, আরও অনেক কিছু, ড্রয়িংয়ের সময় ড্রয়িং, নাচের সময় নাচ, গানের সময় গান, আরও কত কিছু। গরমের ছুটি নিয়ে আমার অনেক গল্প আছে, অনেক কিছু বলার আছে, নিশ্চয়ই আপনারও আছে, অবশ্যই আপনাকেও শোনাতে হবে আমাকে কিছু গল্প। এবং একটা ছোটোখাটো ব্রেক নিয়ে ফিরছি, আর শুনছেন রেডিও বাংলানেই.কম মন যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধু।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobangla.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে গরমের ছুটি নিয়ে কথা হচ্ছে। আর আপনি কি জানেন, গরমের ছুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করেছিলেন? হয়তো নিশ্চয়ই জানেন, কিন্তু যারা যারা জানেন না, আমার খুদে বন্ধুদেরকে একটুখানি বলে দিই। যখন প্রচণ্ড পরিমাণে গরম হতো সেই সময়, এবং যেহেতু ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ এবং মেদিনীপুরে তিনি জন্মেছেন, আর নারী শিক্ষার জন্য অনেক কিছু করেছেন, স্কুল কলেজে অনেক কিছু করেছেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন দেখলেন যে প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়াটা একটু দুষ্কর হয়ে যাচ্ছে। ঠিক সেই রকমভাবে তারা গরমের সাথে মানিয়ে নিয়ে গিয়ে পড়াশোনাটা ঠিক করে করতে পারছেন। তখন তিনি আবেদন করেন এই গ্রীষ্মকালীন ছুটির জন্য, যেমনটা বিদেশে হয়, মানে বিদেশে হতো। তো সেই ছুটি মঞ্জুর করা হয়, এবং তারপর থেকেই গরমের ছুটি কিন্তু আসে বাংলায় তথা ভারতবর্ষে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলা এই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়া আড্ডা। আর অবশ্যই আজকে গরমের ছুটি নিয়ে কথা বলছি, গরমের ছুটির শেষ দিনটা নিয়ে একটু কথা বলা যাক, কারণ গরমের ছুটি শেষ দিনের পরই ছুটি শেষ, মন খারাপ, কীরকম যেন একটা অদ্ভুত মন খারাপ, আবার হালকা হালকা আনন্দও থাকতো, কারণ স্কুলে যাবো সেই বন্ধুদের সাথে দেখা হবে। এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সের মানেটা অনেকটা বড় হওয়ার পর বুঝতে পেরেছি। স্কুলে যেতে তখন ভালো লাগতো না, আবার বড় হয়ে স্কুলটাকেই ছাড়তে ইচ্ছা করতো না। তো এই বয়সের ফারাক তো সবার জীবনে হয়ে থাকে, এবং গরমের ছুটি নিয়ে আমার কিছু গল্প আপনার সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনারও কিছু গল্প থাকবে যেটা আমি শুনবো, এবং তার জন্য ফলো করতে হবে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ ডট কম, আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ গল্পের দিন, হ্যাঁ আজকে গল্প বলার দিন। হিং টিং ছট, লিখেছেন সুস্মেদি দত্ত। আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে গল্পে গল্পে, আর তার মাঝে মাঝে গান। শুরু হচ্ছে নাটক নয়, গল্প। হিং টিং ছট, পর্ব এক। হঠাৎ অনুত্তমার মনে হলো ও নেই, মানে থেকেও নেই, অর্থাৎ আক্ষরিক অর্থে ভ্যানিশ, মানে যাকে সহজভাবে বলা যায় ম্যাজিক। নিশিত যদি শোনে ভীষণ পিছনে লাগবে, কিংবা রেগে মেগে বলবে সাইকিয়াট্রিস্ট দেখাও। দূর তাতে কি, যে যা ভাবছে ভাবুক, ও চাই তাই করবে, ক্ষতি কি? মহারাজি তো বলেনি শরীরের মন আছে সুন্দরী, শুধু একটি কাল্টিভেশনের দরকার। অনুত্তমা বিয়ের আগে চাকরি করতো, এখন ভ্যাত ভ্যাতে হাউসওয়াইফ, কি আর করবে বেচারি। বিয়ের পরের বছরেই মেয়ে বছর তিনেক পেরোতো না পেরোতেই তার স্কুল টিউশন, তাছাড়া বরের অফিসের ইনক্রিমেন্ট, কাজের চাপ, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি রোজ নামচা, এসব হিচিবিচি সামলাতে সামলাতেই একেবারে নাজেহাল অবস্থা। কখন আর নিজের কথা ভাববে? উষাদি ওদের পড়শি, তাই আসে অনুত্তমাকে কখনো কখনো ড্যাব ডেবিয়ে দেখতে দেখতে বলে ওঠে, হ্যাঁ রে, হাতে নেলপালিশ নেই, চোখের কলায় কালি আর শুকনো মুখ, এইসব নিয়ে তুই রাতে বরের পাশে শুতে যাস তো কি? মেয়েরা কি যন্ত্র যে সকলের চাহিদা অনুযায়ী শরীর মন সব দিক নিপুণভাবে বজায় রাখবে? ভদ্রমহিলা যদিও এসব নারীবাদী টাদি যুক্তি শুনিয়েও বিলকুল পিছু হটতে চায় না, বলে তাহলে যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদ বাক্যটার ফালতু প্রচলন হতো না? ঢং বুড়ি হলে কি হবে, এখনো যেন রসে টইটম বুসে, মনে মনে ভাবে আর ভীষণ বিরক্ত হয় অনুত্তমা। উফ, কি কক্ষণেই যে নিশীত এখানে ফ্ল্যাট নিয়েছিল, এসব নাক কলানে মহিলাদের পাল্লায় পড়তে হতো না। অনু, কি হয়েছে তোমার, কি ভাবছ? নিশীত হঠাৎ এসে এমন জোরে পিঠে হাত রাখলো যে হাতে ধরা চায়ের কাপ থেকে ডিশে চা কিছুটা চলকে পড়লো। করু কি, আজকাল কি হতো ভাবো বলো তো অনু। আরে এক ব্যাপার নিয়ে এত ভাবলে তো শরীর খারাপ হয়ে যাবে, এর সমস্যাটা কি? আমি তো আছি ডিয়ার। জানি তুমি আজ টিফিনে ভাত নিয়ে যাবে না রুটি, কথা ঘোরাচ্ছ? তুমি আমি আর তিতলি, এছাড়া এই সংসারে আর কেউ নেই যে তোমার গিন্নিপনার ওপরে ছড়ি ঘোরাবে। তাহলে তাহলে কি কি? এই প্রশ্নের উত্তর নেই অনুত্তমার, কিন্তু আছে কিছু তো আছেই যেটা ভীষণভাবে মিসিং, কোথাও যেন একটা সূক্ষ্ম অভাব বোধ। অনুত্তমার মনে আছে ও যখন ছোট্টটি ছিল, ওর ঠাকুমা দিনরাত্রির ঠাকুর ঘরে গোপালের সামনে বসে বসে নাম জপ করতেন, তখনও দাদু মেছে, উনি আবার একটু বাম মনোভাবাপন্ন ছিলেন, তো একেবারেই এসব ভক্তি ভক্তি গদগদে ভাবকে দু চোখকে সহ্য করতে পারতেন না। তার মতে এসব নাকি ভরমবাজি, তবু দিদা দিনরাত ঠাকুর ডাকতেন, কেন কে জানে, হয়তো ওর মধ্যে দাদুর বা সংসারের দিক থেকে হয়তো কোনো অতৃপ্তি কাজ করত, ঠিক যেমন অনুত্তমার। এখন শুনবো আমরা কয়েকটা গান, তারপর ফিরে এসে পর্ব দুই এবং তিন পরপর আমরা শুনবো আজকের এই গান মুসাফিরের আড্ডায়। শুনছেন রেডিও বাংলাদেশ ডট কমে গল্প বলা দিন। হিং টিং ছট, লিখেছেন সুস্মেদি দত্ত। এখন গান।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: হিং টিং ছট গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, লিখেছেন সুস্মেলি দত্ত। পর্ব দুই। বেটি, তুই চিন্তা করিস না, শরীর মানে মায়া, আর এই মায়ার মাধন হলো জগৎ সংসার। এসব ছেড়ে এখন বরং মুক্তির কথা ভাব।
1: মুক্তি মানে?
0: তাহলে আমার সাজানো সংসারে কি হবে? মেয়ে স্বামী দূর বোকা, সব থেকেও না থাকার মতো থাকবি। মাকাল মাছ হয়ে থাকতে হবে, ঠাকুর রামকৃষ্ণ তো তাই বলে গেছেন। বেটি
2: বেটি
0: মুখে বলছেন বটে, কিন্তু চোখ দুটো কোথায় যেন আটকে আছে। বুকের ওপর অযথা হাত উঠে এলো অনুত্তমার। হ্যাঁ, অযথাই বটে, এমন সাধু পুরুষের সামনে এসব নোংরা চিন্তা মাথাতেও আনতে নেই, এতে পাপ হয়।
1: ঔষধি, এবারে চলো, নিশীথের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আর একটু বস না, ও তো আটটার মধ্যে ফেরে না।
0: না মানে যেতেও তো টাইম লাগবে, কোথায় উত্তরপাড়া কোথায় বালিগঞ্জ।
1: কিন্তু প্রসাদ,
0: বাবার কত দেরি?
1: ওসব চিন্তা করিস না ঊষামা, আমার বেটি বলে কথা, আমি স্বপ্নের মাধ্যমে ওকে নিজের হাতে খাইয়ে আসব।
0: কিরে বেটি, বাবার হাতে প্রসাদ খাবি তো?
1: মুখটা আবেগে চকচক করে উঠল অনুত্তমার।
0: সত্যি ইনি সাধু পুরুষই বটে, বেশ ফ্লেক্সিবল, তবে কথায় আর কাজে মিল খুঁজে পেলে হয়।
1: পেয়েছিল অনুত্তমা।
0: সেদিন রাতে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না, হঠাৎ কি যেন মাথার পিছনে।
1: এ কি, আপনি
0: স্বপ্ন নাকি বাস্তব? মহারাজ জি অনুত্তমাকে কিছু কথা বলার সুযোগ না দিয়ে আলতো হাতে পায়েস খাইয়ে দিলেন।
1: কি তৃপ্তি!
0: এক বুক আরাম নিয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিল অনুত্তমা। পরের দিন, ভাগ্যিস রবিবার ছিল, নাহলে কি যে হতো, উঠেছে সেই সকাল দশটার পর। সেই থেকে অনুত্তমার কাছে মহারাজ জি প্রায় ঈশ্বরের মতো। পর্ব তিন। নিশীথ অফিস টুরে গেছে, সেই সুযোগে অনুত্তমা সেদিন বেশ কিছুটা সময় কাটালো আশ্রমে। ঊষাদি সন্ধ্যের আগেই এসে গেছিল, তেতলি ওর মামার বাড়িতে, তাই অনুত্তমার বাড়িতে ফেরার বিশেষ কোনো পিছুটান ছিল না। এই নিয়ে এই এক বছরের মধ্যে সর্বসাকুল্যে 7 দিন হলো, প্রতিবারই যেন নতুন অভিজ্ঞতা, নতুন আবিষ্কারের আনন্দ। বাড়ি ফিরে কি যেন একটা অদ্ভুত ভালো লাগায় মন ভরে যেত। ঊষাদি এমনি মানুষ হিসেবে ভীষণ ন্যাগিং, কিন্তু অনুত্তমার জন্য এই একটা খুব ভালো কাজ করেছে। আলাপ করানোর পর থেকে মহারাজের সান্নিধ্য পাওয়াটা যেন এখন নেশায় বেয়ে বসেছে। সেদিন মা বিস্তর ভয় দেখানো অনুত্তমাকে মহারাজি নাকি তান্ত্রিক, সেইটা নিয়ে হয়তো অনুত্তমা বারে বারে, দূর বাবা, এসব গ্যাঁড়াকুড়ি কথা কি আর বিশ্বাসযোগ্য হবেও বা। তবে এটাও ভেবেছে অনুত্তমা, তাও বাস্তবে সত্যি হলেও হলেও কোনো দিন বাবাকে ছাড়বে না, দরকার হলে পায়ে পড়ে যাবে। এবারে অন্তত দীক্ষা দাও। দীক্ষা তোকে দেব যে আমার সঙ্গে মিশে যাবে মাটির মতো, একেবারে শরীরের মধ্যে।
1: আমি তো চাই, তাই চাই বাবা,
0: তোমার আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না, এক আত্মা দুই দেহ। সেই শুনে মহারাজি কি হাসি, খুব রাগ হলো লোকটার উপর,
2: কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না সে।
0: সঙ্গে থাকুন, ফিরে আসবো পর্ব 4 এবং 5 নিয়ে। শুনতে থাকুন হিং টিং ছট, লিখেছেন সুস্মেলি দত্ত। এখন গান।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নাইন ডট কম শুনছেন, আর আজকে গল্পের আড্ডা শুনছেন গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক, আর গল্প হিং টিং ছক, লিখেছেন সুস্মিলি দত্ত। আমরা যাচ্ছি 4 নম্বর পর্বে। আজ বাবাকে সে কিছুতেই ছাড়বে না, নয় দীক্ষা দেবে, নাহলে এখানেই ওই পদ্মের মতো পা দুটো ছুঁয়ে হাজার হাজার বছর সবরির প্রতীক্ষায় বসে থাকবে। মাম্মা, বাবি কোথায় গেছে? কি ভাবছো বলো না। জানি না। যাও, বিরক্ত করো না, অন্য ঘরে গিয়ে খেলা করো। না, আমি তোমার সঙ্গে ওতেই ওতেই যাতো, বেবিকে নিয়ে নিচে বাগানে বেরিয়ে নিয়ে এত। শুধু আজ বলে নয়, এ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিশীত অফিসে বেরিয়ে গেলেই সেই যে অনুত্তমা কালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবতে বসে, আর কোনো দিকেই খেয়াল থাকে না। আজও তার ব্যতিক্রম নয়। মা, তোকে কিন্তু গালে হাত দিয়ে বসলে দারুণ লাগে, শ্রী রাধিকার মতো। মা, লোকটা ভণ্ড নাকি? ও কি বুঝে না অনুত্তমা মনে মনে কি চায়? উষাদি আজকাল আর অনুত্তমার সঙ্গে আশ্রমে বিশেষ যায় না, অনুত্তমাও চায় না ভদ্রমহিলা সবসময় ওর সঙ্গে গিয়ে ওদের দুজনের শান্তি ভঙ্গ করে, তাই ও ওখানে একলাই যায়। ঘর বন্ধ করে দুই গুরু শিষ্য ফিসফিসিয়ে অনর্গল গল্প করে, কিন্তু তবুও কেন যে জানে না কোথাও যেন দূরত্ব, কি নেই ভাব। নিশীতের পদোন্নতি হওয়ার সংসারে একটা আলতো সাচ্ছল্য এসেছে, ও টুরে যাওয়ার হিড়িকও বেড়েছে। তবে গেলে আর একা একা বোধ হয় না অনুত্তমার। পর্ব 5, কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে আজই। ও কাকে চায়, কাকে? মনে আছে তুমি আমাকে সেদিন স্বপ্নের মধ্যে জড়িয়ে ধরেছিলে? বিশ্বাস করো, তোমার মতো পুরুষই আমি আজীবন খুঁজছি কিন্তু পাইনি। মাত্র কয়েকদিন তারপরে যখন তুমি সেরে বাড়ি ফিরে আসবে, তখন দেখো আমরা নতুন করে জীবন শুরু করব। প্লিজ, আমাকে ভুল বুঝে না, কিন্তু আমি তো পাগল নই। আমি জানি আসলে তুমি আমাকে দূরে সরিয়ে ফেলবার জন্য ইচ্ছে করি না। বিশ্বাস করো ডার্লিং, বিশ্বাস করো, তোমার ভালো হবে, তুমি সুস্থ হয়ে যাবে ভেবেই কিন্তু এই দুনিয়াতে কেউ কারোর কথা শোনে না, বোঝেও না। অনুত্তমার কথাও কেউ বুঝতে চায়নি। অনুত্তমা মনে মনে নিজেকে বোঝায় আসলেই নিশীথেরও একটা সুস্থ মানুষ হিসেবে স্বাধীন চাওয়া পাওয়ার অধিকার আছে, তেমনি মহারাজ্যেরও। সেদিন 3 বছরের ফুটফুটে তিতলির সামনে দিয়ে ওই হুমদ মতন ফ্যাটফ্যাটে শাড়ি পরা মেয়ে দুটো যখন অনুত্তমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে ওই তিলক পরা কপালটা নজরে এলো। ওই তো চওড়া নমস মুখ, পুরুষ ঠোঁট, বুদ্ধিদীপ্ত সৌম চাওনি। এই তো তুমি, দেখো আমার বর নিশীত কোথায় যেন নিয়ে যাচ্ছে আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও মহারাজি। কিন্তু কে কার কথা শুনে? দূর থেকে শুধু অনুত্তমার কণ্ঠস্বরটা পাখির ডানা ঝাপটানো সুরে প্রতিধ্বনিত হতে হতে যেন আকাশে বাতাসে মিলিয়ে গেল। তারপর সঙ্গে থাকুন, এখন গান শুনবো, তারপর ফিরে এসে আবারও বাকি পড়বো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম পর্ব পাঁচের শেষ অংশ, আর আরো কিছু। দূর থেকে শুধু অনুত্তমার কণ্ঠস্বরটা পাখির ডানা ছাপটানো সুরে প্রতিধ্বনিত হতে হতে যেন আকাশে বাতাসে মিলিয়ে গেল। কেউ বলল, অনুত্তমাকে অ্যাসাইলামে দেওয়া পরিবারের পক্ষে কিন্তু অমানবিকতার একটা লক্ষণ। কেউ বলল, উচিত শিক্ষা। কেউ বলল, তন্ত্রের ফল। কেউ বলল, দুর্ভাগ্য। মহারাজি মুখে কিছু না বললেও আজকাল বেশ নিশ্চিত বোধ করেন। যাক, আপদ বিদে হলো, কি আর করা। তবে মেয়েটা বড় বোকা, যে এত সহজেই ফেঁসে যাবে সেটা চিন্তারও অতীত ছিল। যাকে আর কিছু হোক না হোক, ভেলকি দেখিয়ে দু চারটে হিরে সোনা পকেটস্থ হলো, এটাই যা লাভের লাভ। পর্ব ৬। নিশীত ব্যাংকের কাগজপত্র টাকা করি আর লকার থেকে অনুত্তমার নামটা সরিয়ে নিয়েছে। বাবা পাগলের নামে এসব আর রাখে? তেতলির ভবিষ্যৎ আছে তো, আর নিশীতের ফিউচার, এসব নিয়ে কে ভাববে? বাড়ি থেকে বলেছে অনুত্তমাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ওর বাপের বাড়ির অনেক সম্পত্তি, তিনকুলে মা ছাড়া বিশেষ কেউ নেই। সেটাও তো এক কথায় ছাড়া, মানে মূর্খামির লক্ষণ। দেখা যাক, সঙ্গে থাকুন, ফিরে আসব শেষ পর্ব নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, হিং টিং ছট, লিখেছেন সুস্মিতা।

তো শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ কান মুসাফিরে চলছে গল্পের সময়, গল্প বলা একটা দিন, আর সেই গল্পতে সুষমেরি দত্তের একটা গল্প নিয়ে আড্ডা চলছে, হিংটিং ছট, একটা অন্যরকম গল্প, যে গল্পের শেষ পর্ব এবার শুরু হবে। কিন্তু তার আগে বলি, আজকের এই আড্ডা কেমন লাগলো অবশ্যই আমাকে 4475039657 এই শো শেষের পর জানাতে ভুলবেন না। এবার হিংটিং ছটের শেষ পর্ব 7। সারাদিন একা ঘরে বসে থাকে অনুত্তমা। প্রথম প্রথম বাড়ির কথা, মহারাজ্যের কথা খুব মনে পড়ত, এখন আর এসব ভাবনাতেও আসে না। ও শুধু দিনরাত ভাবে ওর কথা, সেই যে ডাক্তারটা, অল্প দাঁড়ি, মাথায় ঘন কোকড়ানো চুল, রিমনেস চশমার ফাঁক দিয়ে উঁকি মারা গভীর দুটো চোখওয়ালা দেহারা মানুষটার কথা, যে তাকালে, কথা বললে, হাঁটলে, চললে বুকের ভেতরটা কেমন যেন রিন রিন করে। এর আগেও কি এমন অনুভূতি হয়েছিল কাউকে দেখে? হবেও বা, লোকে বলে ডাক্তার বাবু, বাবু আবার কি, ওই তো অতটুক একখানা ছেলে, 30 বছরও হয়নি বোধ হয়। আচ্ছা, অনুত্তমা থেকে কত বছরে ছোট, একবার জিজ্ঞেস করতে হবে। মনে মনে এই কথাটাই আওড়াতে আওড়াতে অনুত্তমা ওর সাদা চাদর পাতা খাটটার দিকে এগিয়ে গেল। আরে খাটটা কোথায় গেল? এই তো ছিল, সব ভ্যানিশ। নাকি অনুত্তমা নিজেই দুহাত দিয়ে নিজের অবস্থান দেখতে দেখতে বেশ হাসি পেল ওর। সত্যি সবাই কি বোকা, ওকে ঘিরে কি সব কথা বলে চলত, অথচ ওরা জানে না যাকে বলছে সে সামনে থেকেও নেই, ভ্যানিশ, যার অন্য নাম তো ম্যাজিক, হিংটিং ছট। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, সৌভিকের সঙ্গে। শুনতে ভুলবেন না গান মুসাফির। টাটা।

শরতের রাত কিন্তু দারুণ রোমাঞ্চকর, কখনো আলোর রোশনাইতে ভরপুর মুহূর্ত, আবার কখনো নিশ্চুপ আলোহীন রাত। জানি না কেন শরতের রাতের মধ্যে একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে। শরতের রাত কখন যে আপনাকে হেমন্ত এবং হেমন্ত থেকে শীতের কাছে পৌঁছে দেবে সেটা আপনি টের পাবেন না, এবং শরতের রাতেও আপনার এমন কিছু অনুভূতি হবে যেগুলো খুব স্পেশাল। এরকম কোনো বিশেষ অনুভূতি থাকলে অবশ্যই আমাকে শেয়ার করুন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর +447503965712। আপাতত তিনটে গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শরতের রাত কিন্তু অনেক মেমরি স্টোর করে রাখে, যাকে বলা যায় সিক্রেট কিপার। শরতে নানা রকম ফেস্টিভ্যাল থাকে এবং সেটার রাতগুলো দারুণ ইন্টারেস্টিং হয়, প্রিয় মানুষের সঙ্গে রাত জেগে ঠাকুর দেখা এবং প্রচুর মেমরিজ ক্রিয়েট হওয়া। আছে নাকি আপনার এরকম কোনো বিশেষ মেমরিজ যেটা আপনি চাইছেন আমার সঙ্গে শেয়ার করতে? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরেলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, মন যখন নিরুদ্দেশ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ, তার বিশেষ মানুষকে নিয়ে একটা মেসেজ আমাকে পাঠিয়েছেন এবং সেই তিনি তার নাম নিতে বারণ করেছেন। তিনি বলছেন, সত্যি শরতের রাত ভীষণ মেমোরেবল হয়। সালটা 2015, তার প্রিয় মানুষ সে কর্মসূত্রে বিদেশে থাকে এবং সেখান থেকে পুজোর সময় তাকে না জানিয়ে এসেছে, মানে সারপ্রাইজ দিয়েছে বেসিক্যালি। এবং সে তার কাজিনদের সঙ্গে ঘুরতে গেছিলো পুজো মণ্ডপে এবং হঠাৎ করেই তার কাজিনদের সাইড করে দেয় এবং হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায়। মানে এই মুহূর্তটা ভাবলেই দারুণ ইন্টারেস্টিং লাগছে এটা। এবং সে আরও বলছে যে কাজিনরা নাকি ফাঁকতালে বাড়িও চলে গেছে, মানে বাড়ির কাছাকাছি ছিল তারা, এবং তারা দুজন সেই রাতটা, মানে সেই শরতের বিশেষ রাতটা অনেক পুজো মণ্ডপে ঠাকুর দেখে কাটিয়েছে এবং তার মনের মানুষ সেদিনকে তাকে মনের কথা জানিয়েছে এবং পুজোর পর যথারীতি বিদেশে ফিরে গেছে আবারও। কিন্তু এই যে মেমোরিজটা, এটা কিন্তু সারা জীবন অক্ষত তাদের কাছে আজও। আজ তারা সেটেল বাইরে, দুজনে একসঙ্গে থাকে এবং কোন দেশে রয়েছে একসঙ্গে বিয়ে করে সেটাও জানাতে তারা অনিচ্ছুক। কিন্তু ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক, ভালোবাসা সময়ের সাথে সাথে এভাবেই এগিয়ে যাক এবং মেমোরিগুলো স্টোর হয়ে থাকুক প্রত্যেকটা মানুষের কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। সত্যি আমাদের পছন্দের মানুষেরা যখন অদ্ভুতভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে এসে দাঁড়ায়, সেই মুহূর্তটা ভীষণ প্রেশিয়াস হয়। এবং শরতের রাত এরকম আরও প্রচুর মেমোরিজ স্টোর করে রাখুক। এরকম গল্প থাকলে আপনিও আমার সাথে শেয়ার করতে পারেন এবং কোনো একটা সময় আমি ডেফিনেটলি আপনার সেই মনের কোনো কথা এবং আপনার প্রিয় মানুষকে মেসেজ শেয়ার করব। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com-এ।

0: সব বলতে চাই।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, শরতের রাতের কথা চিন্তা করলে মন কিন্তু একেবারে নিরুদ্দেশ হয়ে যায়, কারণ শরতে প্রচুর মেমোরিজ আমাদেরকে উপহার দিয়ে যায়। শরতের রাত আর এই শোটার মধ্যে মিল কোথায় বলুন তো? দুটোই হঠাৎ করে আসে, আর কীভাবে যে সময়টা কেটে যায় সেটা বুঝতেই পারি না। দেখতে দেখতে একটা ঘন্টার প্রায় শেষ এবং সময় বলছে আমাকে বিদায় নিতে। তাহলে আজ আসি, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেই .com, মন যখন নিরুদ্দেশ।

কাসুন্দির সন্ধি বাদে পাঠার বাদে পা, লবঙ্গের বঙ্গ বাদে বলো তো হবে কি এইটা? ছোটবেলা থেকেই এই ধাঁধাটি বোধ হয় অনেকবার শুনেছেন, আর তার উত্তরটাও আপনার জানা। আমি জানি আপনি ঠিক ধরেছেন, উত্তরটা হবে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের এই প্রিয় ফল, যা আমাদের দেশের ফল, সেই কাঁঠাল নিয়ে কথা বলবো। আমরা এই কাঁঠালের কথা বললেই যেটা মনে হয় সেটা হলো এই যে কাঁঠাল, যেটা একেবারে যাকে বলে সেই কচি থেকে শুরু করে পাকা সব অবস্থাতেই কিন্তু আমরা কাঁঠালকে খেয়ে থাকি। আর তার সঙ্গে এই কাঁঠালের যে শুধু এর মিষ্টতা, তার স্বাদ, তার গন্ধ, সেটাই কিন্তু শুধু নয়, এই কাঁঠালের কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অনেকেই হয়তো কাঁঠালের গন্ধ বলেন তার ভালো লাগে না, কিন্তু যারা কাঁঠাল প্রেমী তাদের কিন্তু আবার সেই গন্ধটাই, সেই কাঁঠালের যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, সেটাই আকর্ষণ করে। সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথার এক সেন্ট, সেন্ট পার সেন্ট, সেন্ট পার সেন্ট জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল।
1: তাই বলে বলবে ভুল,

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কাঁঠাল নিয়ে কথা বলছি, আমরা কাঁঠাল খেতে তো ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের কিন্তু বহু পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পুষ্টিগুণ রয়েছে কাঁঠালের মধ্যে। গ্রীষ্মকালীন ফল এই কাঁঠাল খেতে কিন্তু ভারী মজার। আর বাংলাদেশে প্রায় প্রতি ঘরেই এই সময় কিন্তু আম কাঁঠাল আনা হয়, আর সেই সময় সেই কাঁঠাল খাওয়া আর সেই কাঁঠালের গন্ধে রীতিমতো পাড়ার লোকও বুঝতে পেরে যায় যে এই বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে। আর প্রচুর বাড়িতে কাঁঠাল গাছও থাকে, সেখানেই ফলে থাকে বেশ বড় বড় অনেক কাঁঠাল, যেগুলো দেখতেও কিন্তু ভারী মজা লাগে। আর কাঁঠালের মজা হলো শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠালও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁঠালের গল্প আর সেই কাঁঠালের যে রান্না, সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ একটা পদ। বাঙালি বাড়িতে এই এঁচোড় খাওয়ার রীতি কিন্তু রয়েছে, এঁচোড়ের রয়েছে নানা রকমের পদ, যেগুলো সবগুলোই কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। আমাদের এই কাঁঠালের গল্প জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল এমন একটি ফল যা শুধু পাকা অবস্থায় নয়, কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁচা কাঁঠাল যাকে আমরা এঁচোড় বলে থাকি, তাকে কিন্তু অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। কারণ এই এঁচোড় যখন রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে, তখন খেলে অনেকটাই কিন্তু মনে হয় যেন পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। এই জন্যই অনেকে এঁচোড়কে গাছ পাঁঠা বলে থাকেন। আর এই যে এঁচোড় দিয়ে নানা রকমের পদ বাঙালি বাড়িতে দেখা যায়, সেই বাঙালি হেঁসেলের একটি ভীষণ জনপ্রিয় যেটা এঁচোড়ের পদ, সেটা হলো এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি সত্যি কিন্তু দুর্দান্ত খেতে। আমরা অনেক অনুষ্ঠানেও কিন্তু মেনুতে এই এঁচোড় চিংড়ি এই পদটি দেখতে পাই। আর এঁচোড় দিয়ে যে চপ বানানো হয়, সেই গরম গরম চপ আর তার সঙ্গে মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু চাই না। সন্ধেবেলার আড্ডা একেবারে জমজমাট। এই যে আমরা জমজমাট আড্ডার কথা বলছি, আমাদের এই আড্ডাও কিন্তু জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নির

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

গানের উপরে ফিরে এলাম আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমাদের কথা হচ্ছে কাঁঠাল নিয়ে, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর এই সেই কাঁঠাল যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত সম্পর্ক। গ্রীষ্মকালীন নানা রকমের ফল রয়েছে, তার মধ্যে কাঁঠাল কিন্তু অন্যতম। আর কাঁঠালের একটা মজা হলো এই কাঁঠাল কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় সব রকমভাবে খাওয়া হয়, এমন কি কাঁঠালের যে বীজ সেটাও কিন্তু বাঙালি ছাড়েন না। কারণ এই কাঁঠালের বীজও কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার। কারণ এই কাঁঠালের বীজ নানা রকমভাবে খাওয়া হয়, সেটাকে ভাজা অবস্থায় খাওয়া হয়, আবার কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করেও খাওয়া হয়, তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিয়ে সেইভাবে রান্না করেও কিন্তু বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। সব মিলিয়ে কাঁঠাল যাকে বলে আর কি, তার সব কিছু কিছুই যেন ফেলা যায় না। আর কাঁঠাল গাছ, সেই গাছ থেকে যে কাঠ তৈরি হয়, সেই কাঁঠাল কাঠ সেটা দিয়েও কিন্তু আসবাবপত্র তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই কাঁঠাল কথা যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর শেষ হবে না। তবে এখন সময় হয়েছে আমাদের একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের কথা গল্প আড্ডা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট .com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আর তার রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর খেতে তো মজার বটেই। এই কাঁঠাল নিয়ে নানা রকমের কথা আমাদের হচ্ছে, সেখানে আরেকটা কথা না বললেই কিন্তু নয়, সেটা হলো কাঁঠালের আঠা। কাঁঠাল ছাড়াতে গেলে কিন্তু হাতে আঠা লাগবেই, আর সেই কারণেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আর ওই যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমরা সেই গান দিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। আজকের মতো বিদায় নেবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। আর যেতে যেতে সেই গান আপনার জন্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজ মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বেশ তো
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুরুতেই একটা কোয়েশ্চেন করব, সেটা হলো যে কখনো বাড়ির বাইরে কোথাও রাত কাটিয়েছেন? নিশ্চয়ই কাটিয়েছেন, আপনি কাটিয়েছেন, আমি কাটিয়েছি, প্রত্যেকেই কখনো না কখনো বাড়ির বাইরে রাত কাটিয়েছি। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এরকম কয়েকটা রাতের কথা যেগুলো বাড়ির বাইরে কাটানো, কিন্তু সেই রাতকে ঘিরে কিন্তু অজস্র গল্প আছে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে নিশি যাপন নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি রাখবো আগামী এক ঘন্টা। এই দিনটিতে আপনার সঙ্গে কিছু রাতের কথা শেয়ার করব যেগুলো বাড়ির বাইরে কাটিয়েছি আমি কিংবা আমার কয়েকজন বন্ধুবান্ধব, আর তার সঙ্গে জুড়ে আছে অজস্র রোমহর্ষক ঘটনা। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তখন ক্লাস 10, সামনে মাধ্যমিক, এবং আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে গ্রুপ স্টাডি করব। আর সেই জন্যই জীবনে প্রথমবার বাড়ির বাইরে নিশি যাপন। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নিশি যাপনকে নিয়ে। অর্থাৎ বাড়ির বাইরে যে সমস্ত রাত কাটিয়েছি এবং যে সমস্ত রাতকে ঘিরে বেশ কিছু রোমহর্ষক ঘটনা আছে আর কি। তো তার মধ্যে একদম প্রথমে এই ঘটনাটাই থাকবে, তার কারণ জীবনে প্রথমবার বাড়ির বাইরে নিশি যাপন। তখন ক্লাস 10 এবং সবাই মিলে ঠিক করলাম সামনে মাধ্যমিক, সুতরাং কিছু একটা করতে হবে, গ্রুপ স্টাডি, আর সেই জন্য নিশি যাপন। আলটিমেটলি গল্পটা যেটা দাঁড়িয়েছিল যে হোল নাইট পড়ার প্ল্যানের মোটামুটি ঘন্টা দুয়েক কোনো রকমে প্ল্যানটা এক্সিকিউটেড হয়েছিল। তারপরে চোখে এত ঘুম এসে গেল যে প্রত্যেকে একদম নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়লাম, বুঝলেন। পরের দিন সকালবেলা বাড়িতে ফিরে কী লজ্জা, কী আর বলবো। একটা ছোট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আরও একটি নিশি যাপনের কথা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এরপরের নিশিযাপনটা একটি অ্যাক্সিডেন্টের ফলে, মানে একদম সিরিয়াস অ্যাক্সিডেন্ট নয়, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট টাইপেরই। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু অদ্ভুত নিশিযাপনের কথা, যেগুলো কিনা বাড়ির বাইরে ঘটেছে। তো এর মধ্যে এই ঘটনাটাও থাকবে। একবার একটি শো করতে গিয়েছিলাম একটু দূরে, তো বাড়ি ফেরার পথে হঠাৎ করে গাড়িটি খারাপ হয়ে যায়, এবং গাড়িটি খারাপ হয়ে যাওয়ার দরুন যেটা হয় সেটা হচ্ছে যে পুরো রাতটা ওই রাস্তায় গাড়িতে কাটাতে হয়েছিল। বিশ্বাস করুন, আমি আর কয়েকজন মিউজিশিয়ান এবং তার সঙ্গে অগুন্তি মশার দল, এত মশা যে কোত্থেকে পৃথিবীতে আসে কে জানে। কিন্তু সেদিন বুঝেছিলাম যে সত্যি মশারাও খুব একটা কম পাওয়ারফুল নয়, ভাগ্যিস ম্যালেরিয়া কিংবা ওই টাইপের কিছু হয়ে যায়নি। তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই অদ্ভুত অদ্ভুত নিশিযাপনের কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো, কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এরপরের গল্পটা আমার এক বন্ধুর, তবে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গিয়েছিল। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু নিশি যাপনের কথা। তো যে কথা বলছিলাম যে এবার যে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব, তার উদ্যোক্তাও ছিল আমার এক বন্ধু আর ভিকটিমও ছিল আমার সেই বন্ধু। গল্পটা হচ্ছে যে আমার সেই বন্ধু এবং তার কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছিল একটি কবরখানায় গিয়ে রাত কাটাবে। যেরকম ভাবা সেরকম কাজ তারা করেও ছিল ব্যাপারটা। কিন্তু ঘটনাটা যেটা হয়েছিল যে তারপরে সকালে উঠে সে নাকি ডিসকভার করে তার গোটা পিঠ জুড়ে আঁচড়ের দাগ, এবং তারপরে গোটা সাত দিন অর্থাৎ একটি গোটা সপ্তাহ তার ধূম জ্বর ছিল। সত্যি বলতে কি, এই টোটাল ঘটনার সাক্ষী আমি নই, আমি আরেকজনের মুখে শুনেছি। কিন্তু একটা ব্যাপার বুঝেছিলাম যে সব বিষয় নিয়ে না ইয়ারকি মারতে নেই, জানেন তো, ফাজলামির একটা লিমিট থাকা দরকার। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই নিশি যাপন নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এরপরের যে গল্পটি বলবো বা ঘটনাটি বলবো সেটি হচ্ছে একটি ইন্ডাকশন ক্লাসের ঘটনা, ইন্ডাকশন সেশনের ঘটনা। এটাও আমার এক বন্ধুর ঘটনা। সেটা হচ্ছে যে আমার বন্ধু একটি আইটি কোম্পানিতে কাজ পেয়েছিল এবং আইটির সেই ভাইটি যখন প্রথম কোম্পানিতে জয়েন করতে যাচ্ছে সেই সময় ইন্ডাকশানে একটি লোককে ডেকে দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এই লোকটি নাকি 72 দিন বাড়ি যায়নি, 72 দিন নাকি অফিসেই ছিল। এখন আমার প্রশ্ন এবং আমার বন্ধুরও এই ওই একদম সেম প্রশ্নটা ছিল যে বাড়ির লোকজন ওই 73 দিনের মাথায় ওই লোকটিকে ঢুকতে দিয়েছিল বাড়িতে, কে জানে। সিরিয়াসলি আই হ্যাভ ডাউট, আর আমার বন্ধুরও সেই ডাউটটা ছিল আর কি। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু অদ্ভুত নিশি যাপনের কথা, যেগুলো কিনা বাড়ির বাইরে কাটানো রাত এবং সেই রাতগুলোকে ঘিরে অজস্র ঘটনা আছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

রেডিওবাংলা.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডা শুরু হয়েছে, যেখানে অবশ্যই আমরা ছোটবেলার কথা বলবো, কিছুটা নস্টালজিক আবার ফিলও করব এবং তার মাঝখানে মাঝখানে গানও শুনবো। তাই বেশি কথা না বলে এক কাপ চাই চুমুক দিতে দিতে আড্ডার দিকে এগোনো যাক, এবং সাথে রাখছি বেশ কিছু ভালো ভালো গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেই.কমে আজকে এমন একটা কথা বলবো বা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সাথে, আমাদের ছোটোবেলার সাথে ভীষণভাবে জড়িয়ে, সেটা হচ্ছে গরমের ছুটি। আমরা সবাই ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম, স্কুল কলেজে পড়তাম, এই গরমের ছুটির ওপর কিন্তু একটা আশা ছিল এবং ভালোবাসাও ছিল। প্রচণ্ড গরমের পর যে কয়েকটা দিন ছুটি থাকতো সেই দিনগুলো ঘুরতে যেতাম, নিজের কোনো একটা জায়গা ঠিক করা হতো ঘুরতে যাওয়ার জন্য বাবা মার সাথে, পরিবারের সাথে, বা বাড়িতে বসে ওই সব মজা নেওয়া হতো যেগুলো স্কুলে যাওয়াকালীন হতো না। আর সেই গরমের ছুটি নিয়ে আজকের আড্ডায়।

0: radiobangladesh.com এ এই যে গরমের ছুটি নিয়ে কথা বলছি এবং প্রচন্ড গরমের মধ্যে যখন ছুটিটা পড়তো আর সেই সময় বাড়িতে কিরকম ফিলিংস হতো। স্কুলে তো যেতাম না, কিন্তু স্কুলে প্রচন্ড পরিমাণে হোমওয়ার্ক আসতো, ভালো লাগতো না, তখন রাগ হতো যে এই তো কয়েকটা দিন ছুটি তার মধ্যেও পড়াশোনা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝেছি যে একটা পড়াশোনার সাথে থাকা বা প্র্যাকটিসে থাকা কতটা ইম্পর্টেন্ট, এবং সেই কারণের জন্যই গরমের ছুটিগুলোতেও আমরা পাতার পর পাতা হ্যান্ড রাইটিং করছিলাম, তারপরে অঙ্ক করতাম, ইংলিশ পড়তে হতো, আরও অনেক কিছু, ড্রয়িংয়ের সময় ড্রয়িং, নাচের সময় নাচ, গানের সময় গান, আরও কত কিছু। গরমের ছুটি নিয়ে আমার অনেক গল্প আছে, অনেক কিছু বলার আছে, নিশ্চয়ই আপনারও আছে, অবশ্যই আপনাকেও শোনাতে হবে আমাকে কিছু গল্প। এবং একটা ছোটোখাটো ব্রেক নিয়ে ফিরছি, আর শুনছেন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

rubina.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে গরমের ছুটি নিয়ে কথা হচ্ছে। আর আপনি কি জানেন, গরমের ছুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করেছিলেন? হয়তো নিশ্চয়ই জানেন, কিন্তু যারা যারা জানেন না, আমার খুদে বন্ধুদেরকে একটুখানি বলে দিই। যখন প্রচণ্ড পরিমাণে গরম হতো সেই সময়, এবং যেহেতু ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ এবং মেদিনীপুরে তিনি জন্মেছেন, আর নারী শিক্ষার জন্য অনেক কিছু করেছেন, স্কুল কলেজে অনেক কিছু করেছেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন দেখলেন যে প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়াটা একটু দুষ্কর হয়ে যাচ্ছে। ঠিক সেই রকমভাবে তারা গরমের সাথে মানিয়ে নিয়ে গিয়ে পড়াশোনাটা ঠিক করে করতে পারছেন। তখন তিনি আবেদন করেন এই গ্রীষ্মকালীন ছুটির জন্য, যেমনটা বিদেশে হয়, মানে বিদেশে হতো। তো সেই ছুটি মঞ্জুর করা হয়, এবং তারপর থেকেই গরমের ছুটি কিন্তু আসে বাংলায় তথা ভারতবর্ষে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। আর অবশ্যই আজকে গরমের ছুটি নিয়ে কথা বলছি, গরমের ছুটির শেষ দিনটা নিয়ে একটু কথা বলা যাক, কারণ গরমের ছুটি শেষ দিনের পরই ছুটি শেষ, মন খারাপ, কীরকম যেন একটা অদ্ভুত মন খারাপ, আবার হালকা হালকা আনন্দও থাকতো, কারণ স্কুলে যাবো সেই বন্ধুদের সাথে দেখা হবে। এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সে এর মানেটা অনেকটা বড় হওয়ার পর বুঝতে পেরেছি। স্কুলে যেতে তখন ভালো লাগতো না, আবার বড় হয়ে স্কুলটাকেই ছাড়তে ইচ্ছা করতো না। তো এই বয়সের ফারাক তো সবার জীবনে হয়ে থাকে, এবং গরমের ছুটি নিয়ে আমার কিছু গল্প আপনার সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনারও কিছু গল্প থাকবে যেটা আমি শুনবো, এবং তার জন্য ফলো করতে হবে www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com, আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ গল্পের দিন, হ্যাঁ আজকে গল্প বলার দিন। হিং টিং ছট, লিখেছেন সুস্মেদি দত্ত। আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে গল্পে গল্পে, আর তার মাঝে মাঝে গান। শুরু হচ্ছে নাটক নয়, গল্প। হিং টিং ছট, পর্ব এক। হঠাৎ অনুত্তমার মনে হলো ও নেই, মানে থেকেও নেই, অর্থাৎ আক্ষরিক অর্থে ভ্যানিশ, মানে যাকে সহজভাবে বলা যায় ম্যাজিক। নিশীথ যদি শোনে ভীষণ পিছনে লাগবে, কিংবা রেগে মেগে বলবে সাইকিয়াট্রিস্ট দেখাও। দূর তাতে কি, যে যা ভাবছে ভাবুক, ও চাই তাই করবে। ক্ষতি কি, মহারাজি তো বলেনি শরীরের মন আছে সুন্দরী, শুধু একটি কাল্টিভেশনের দরকার। অনুত্তমা বিয়ের আগে চাকরি করত, এখন ভ্যাত ভ্যাতে হাউস ওয়াইফ, কি আর করবে বেচারি। বিয়ের পরের বছরেই মেয়ে বছর তিনেক পেরোতো না পেরোতেই তার স্কুল টিউশন, তাছাড়া বরের অফিসের ইনক্রিমেন্ট, কাজের চাপ, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি রোজ নামচা, এসব হিচিবিচি সামলাতে সামলাতেই একেবারে নাজেহাল অবস্থা। কখন আর নিজের কথা ভাববে? উষাদি ওদের পড়শি, তাই আসে অনুত্তমাকে কখনো কখনো ড্যাব ডেবিয়ে দেখতে দেখতে বলে ওঠে, হ্যাঁ রে, হাতে নেল পালিশ নেই, চোখের কলায় কালি আর শুকনো মুখ, এইসব নিয়ে তুই রাতে বরের পাশে শুতে যাস তো কি? মেয়েরা কি যন্ত্র যে সকলের চাহিদা অনুযায়ী শরীর মন সব দিক নিপুণভাবে বজায় রাখবে? ভদ্রমহিলা যদিও এসব নারীবাদী টাদি যুক্তি শুনিয়েও বিলকুল পিছু হটতে চায় না, বলে তাহলে যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদ বাক্যটার ফালতু প্রচলন হতো না? ঢং বুড়ি হলে কি হবে, এখনো যেন রসে টৈটম্বুর সে, মনে মনে ভাবে আর ভীষণ বিরক্ত হয় অনুত্তমা। উফ, কি কখনই যে নিশীথ এখানে ফ্ল্যাট নিয়েছিল, এসব নাককলানে মহিলাদের পাল্লায় পড়তে হতো না। অনু, কি হয়েছে তোমার, কি ভাবছ? নিশীথ হঠাৎ এসে এমন জোরে পিঠে হাত রাখল যে হাতে ধরা চায়ের কাপ থেকে ডিশে চা কিছুটা চলকে পড়ল। ও করো কি, আজকাল কি হতো ভাবো বলো তো অনু। আরে এক ব্যাপার নিয়ে এত ভাবলে তো শরীর খারাপ হয়ে যাবে, সমস্যাটা কি? আমি তো আছি ডিয়ার। জানি তুমি আজ টিফিনে ভাত নিয়ে যাবে না রুটি, কথা ঘোরাচ্ছ, তুমি আমি আর তিতলি, এছাড়া এই সংসারে আর কেউ নেই যে তোমার গিন্নিপনার ওপরে ছড়ি ঘোরাবে। তাহলে তাহলে কি কি? এই প্রশ্নের উত্তর নেই অনুত্তমার, কিন্তু আছে, কিছু তো আছেই যেটা ভীষণভাবে মিসিং, কোথাও যেন একটা সূক্ষ্ম অভাব বোধ। অনুত্তমার মনে আছে ও যখন ছোট্টটি ছিল, ওর ঠাকুমা দিনরাত্রির ঠাকুর ঘরে গোপালের সামনে বসে বসে নাম জপ করতেন, তখনও দাদু মেছে, উনি আবার একটু বাম মনোভাবাপন্ন ছিলেন, তো একেবারেই এসব ভক্তি ভক্তি গদগদে ভাবকে দু চোখে সহ্য করতে পারতেন না। তার মতে এসব নাকি ভরমবাজি, তবু দিদা দিনরাত ঠাকুর ডাকতেন, কেন কে জানে, হয়তো ওর মধ্যে দাদুর বা সংসারের দিক থেকে হয়তো কোনো অতৃপ্তি কাজ করত, ঠিক যেমন অনুত্তমার। এখন শুনবো আমরা কয়েকটা গান, তারপর ফিরে এসে পর্ব দুই এবং তিন পরপর আমরা শুনবো আজকের এই গান মুসাফিরের আড্ডায়। শুনছেন রেডিও বাংলাদেশ .com গল্প বলা দিন। হিং টিং ছট, লিখেছেন সুস্মিতা দত্ত। এখন গান।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: হিং টিং ছট গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। লিখেছেন সুস্মিনী দত্ত। পর্ব দুই। বেটি তুই চিন্তা করিস না, শরীর মানে মায়া, আর এই মায়ার বাঁধন হলো জগৎ সংসার। এসব ছেড়ে এখন বরং মুক্তির কথা ভাব।
1: মুক্তি মানে?
0: তাহলে আমার সাজানো সংসারে কি হবে? মেয়ে স্বামী দূর বোকা, সব থেকেও না থাকার মতো থাকবি। বাকাল মাছ হয়ে থাকতে হবে, ঠাকুর রামকৃষ্ণ তো তাই বলে গেছেন। বেটি
2: বেটি
0: মুখে বলছেন বটে, কিন্তু চোখ দুটো কোথায় যেন আটকে আছে। বুকের ওপর অযথা হাত উঠে এলো অনুত্তমার। হ্যাঁ অযথাই বটে, এমন সাধু পুরুষের সামনে এসব নোংরা চিন্তা মাথাতেও আনতে নেই, এতে পাপ হয়।
1: ঔষধি এবারে চলো, নিশীথের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আর একটু বস না, ও তো আটটার মধ্যে ফেরে না।
0: না মানে যেতেও তো টাইম লাগবে, কোথায় উত্তরপাড়া কোথায় ডাল বালিগঞ্জ।
1: কিন্তু প্রসাদ
0: বাবার কত দেরি?
1: ওসব চিন্তা করিস না ঊষামা, আমার বেটি বলে কথা, আমি স্বপ্নের মাধ্যমে ওকে নিজের হাতে খাইয়ে আসব।
0: কিরে বেটি, বাবার হাতে প্রসাদ খাবি তো?
1: মুখটা আবেগে চকচক করে উঠল অনুত্তমার।
0: সত্যি ইনি সাধু পুরুষই বটে, বেশ ফ্লেক্সিবল, তবে কথায় আর কাজে মিল খুঁজে পেলে হয়।
1: পেয়েছিল অনুত্তমা।
0: সেদিন রাতে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না, হঠাৎ কি যেন মাথার পিছনে।
1: এ কি আপনি,
0: স্বপ্ন নাকি বাস্তব? মহারাজ্যে অনুত্তমাকে কিছু কথা বলার সুযোগ না দিয়ে আলতো হাতে পায়েস খাইয়ে দিলেন।
1: আহ কি তৃপ্তি!
0: এক বুক আরাম নিয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিল অনুত্তমা। পরের দিন ভাগ্যিস রবিবার ছিল, নাহলে কি যে হতো। উঠেছে সেই সকাল দশটার পর, সেই থেকে অনুত্তমার কাছে মহারাজ্যি প্রায় ঈশ্বরের মতো।
1: পর্ব তিন।
0: নিশীথ অফিস টুরে গেছে, সেই সুযোগে অনুত্তমা সেদিন বেশ কিছুটা সময় কাটালো আশ্রমে। ঊষাদি সন্ধ্যের আগেই এসে গেছিল তেতলি ওর মামার বাড়িতে, তাই অনুত্তমার বাড়িতে ফেরার বিশেষ কোনো পিছুটান ছিল না। এই নিয়ে এই এক বছরের মধ্যে সর্বসাকুল্যে সাত দিন হলো, প্রতিবারই যেন নতুন অভিজ্ঞতা, নতুন আবিষ্কারের আনন্দ। বাড়ি ফিরে কি যেন একটা অদ্ভুত ভালো লাগায় মন ভরে যেত। ঊষাদি এমনি মানুষ হিসেবে ভীষণ ন্যাগিং, কিন্তু অনুত্তমার জন্য এই একটা খুব ভালো কাজ করেছে। আলাপ করানোর পর থেকে মহারাজ্যের সান্নিধ্য পাওয়াটা যেন এখন নেশায় বেয়ে বসেছে। সেদিন মা বিস্তর ভয় দেখানো অনুত্তমাকে মহারাজ্যি নাকি তান্ত্রিক, সেইটা নিয়ে হয়তো অনুত্তমা বারে বারে, দূর বাবা এসব গ্যাঁড়াখুরি কথা কি আর বিশ্বাসযোগ্য হবেও বা। তবে এটাও ভেবেছে অনুত্তমা, তাও বাস্তবে সত্যি হলেও হলেও কোনো দিন বাবাকে ছাড়বে না, দরকার হলে পায়ে পড়ে যাবে। এবারে অন্তত দীক্ষা দাও। দীক্ষা তোকে দেব যে আমার সঙ্গে মিশে যাবে, মাটির মতো, একেবারে শরীরের মধ্যে।
1: আমি তো চাই, তাই চাই বাবা,
0: তোমার আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না, এক আত্মা দুই দেহ। সেই শুনে মহারাজি কি হাসি, খুব রাগ হলো লোকটার উপর।
1: কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না সে।
0: সঙ্গে থাকুন, ফিরে আসব পর্ব চার এবং পাঁচ নিয়ে। শুনতে থাকুন হিং টিং ছট। লিখেছেন সুস্মিতা দত্ত। এখন গান।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নাইট ডট কম শুনছেন, আর আজকে গল্পের আড্ডা শুনছেন গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক, আর গল্প হিংটিং ছট, লিখেছেন সুস্মিলি দত্ত। আমরা যাচ্ছি 4 নম্বর পর্বে। আজ বাবাকে সে কিছুতেই ছাড়বে না, নয় দীক্ষা দেবে, নাহলে এখানেই ওই পদ্মের মতো পা দুটো ছুঁয়ে হাজার হাজার বছর সবরির প্রতীক্ষায় বসে থাকবে। মাম্মা, বাবি কোথায় গেছে? কি ভাবছ বলো না। জানি না। যাও, বিরক্ত করো না, অন্য ঘরে গিয়ে খেলা করো। না, আমি তোমার সঙ্গে
1: ওতেই ওতেই
0: যা, তো বেবিকে নিয়ে নিচে বাগানে বেরিয়ে নিয়ে এত। শুধু আজ বলে নয়, এ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিশীত অফিসে বেরিয়ে গেলেই সেই যে অনুত্তমা কালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবতে বসে, আর কোনো দিকেই খেয়াল থাকে না। আজও তার ব্যতিক্রম নয়। মা, তোকে কিন্তু গালে হাত দিয়ে বসলে দারুণ লাগে, শ্রী রাধিকার মতো। মা, লোকটা ভণ্ড নাকি? ও কি বুঝে না অনুত্তমা মনে মনে কি চায়? উষাদি আজকাল আর অনুত্তমার সঙ্গে আশ্রমে বিশেষ যায় না, অনুত্তমাও চায় না ভদ্রমহিলা সবসময় ওর সঙ্গে গিয়ে ওদের দুজনের শান্তি ভঙ্গ করে, তাই ও ওখানে একলাই যায়। ঘর বন্ধ করে দুই গুরু শিষ্য ফিসফিসিয়ে অনর্গল গল্প করে, কিন্তু তবুও কেন যে জানে না কোথাও যেন দূরত্ব, কিনেই কিনেই ভাব। নিশীতের পদোন্নতি হওয়ার সংসারে একটা আলতো সাচ্ছল্য এসেছে, ও টুরে যাওয়ার হিড়িকও বেড়েছে। তবে গেলে আর একা একা বোধ হয় না অনুত্তমার। পর্ব 5, কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে আজই। ও কাকে চায়? কাকে? মহারাজ, তুমি আমাকে সেদিন স্বপ্নের মধ্যে জড়িয়ে ধরেছিলে, বিশ্বাস করো তোমার মতো পুরুষই আমি আজীবন খুঁজছি কিন্তু পাইনি। মাত্র কয়েকদিন তারপরে যখন তুমি সেরে বাড়ি ফিরে আসবে, তখন দেখো আমরা নতুন করে জীবন শুরু করব। প্লিজ আমাকে ভুল বুঝে না, কিন্তু আমি তো পাগল নই। আমি জানি আসলে তুমি আমাকে দূরে সরিয়ে ফেলবার জন্য ইচ্ছে করি না, বিশ্বাস করো ডার্লিং, বিশ্বাস করো তোমার ভালো হবে, তুমি সুস্থ হয়ে যাবে ভেবেই তো কিন্তু এই দুনিয়াতে কেউ কারোর কথা শোনে না, বোঝেও না। অনুত্তমার কথাও কেউ বুঝতে চায়নি। অনুত্তমা মনে মনে নিজেকে বোঝায় আসলেই নিশীথেরও একটা সুস্থ মানুষ হিসেবে স্বাধীন চাওয়া পাওয়ার অধিকার আছে, তেমনি মহারাজ্যেরও। সেদিন 3 বছরের ফুটফুটে তিতলির সামনে দিয়ে ওই হুমদো মতন ফ্যাটফ্যাটে শাড়ি পরা মেয়ে দুটো যখন অনুত্তমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে ওই তিলক পরা কপালটা নজরে এলো। ওই তো চওড়া নমস্পুক পুরুষ ঠোঁট, বুদ্ধিদীপ্ত সৌম চাওনি। এই তো তুমি, দেখো আমার বর নিশীত কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মহারাজি। কিন্তু কে কার কথা শুনে? দূর থেকে শুধু অনুত্তমার কণ্ঠস্বরটা পাখির টানা ঝাপটানো সুরে প্রতিধ্বনিত হতে হতে যেন আকাশে বাতাসে মিলিয়ে গেল। তারপর সঙ্গে থাকুন, এখন গান শুনবো, তারপর ফিরে এসে আবারও বাকি পড়বো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম পর্ব পাঁচের শেষ অংশ, আর আরো কিছু। দূর থেকে শুধু অনুপ তোমার কণ্ঠস্বরটা পাখির ডানা ছাপটানো সুরে প্রতিধ্বনিত হতে হতে যেন আকাশে বাতাসে মিলিয়ে গেল। কেউ বলল, অনুপ তোমাকে অ্যাসাইলামে দেওয়া পরিবারের পক্ষে কিন্তু অমানবিকতার একটা লক্ষণ। কেউ বলল, উচিত শিক্ষা। কেউ বলল, তন্ত্রের ফল। কেউ বলল, দুর্ভাগ্য। মহারাজজি মুখে কিছু না বললেও আজকাল বেশ নিশ্চিত বোধ করেন। যাক, আপদ বিদে হলো, কি আর করা। তবে মেয়েটা বড় বোকা যে এত সহজেই ফেঁসে যাবে সেটা চিন্তারও অতীত ছিল। যাকে আর কিছু হোক না হোক, ভেলকি দেখিয়ে দু চারটে হিরে সোনা পকেটস্থ হলো, এটাই যা লাভের লাভ। পর্ব ৬। নিশীথ ব্যাংকের কাগজপত্র টাকা করি আর লকার থেকে অনুপ তোমার নামটা সরিয়ে নিয়েছে। বাবা, পাগলের নামে এসব আর রাখে? তিতলির ভবিষ্যৎ আছে তো, আর নিশীথের ফিউচার, এসব নিয়ে কে ভাববে? বাড়ি থেকে বলেছে অনুপ তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ওর বাপের বাড়ির অনেক সম্পত্তি, তিনকুলে মা ছাড়া বিশেষ কেউ নেই। সেটাও তো এক কথায় ছাড়া, মানে মূর্খামি লক্ষণ। দেখা যাক, সঙ্গে থাকুন, ফিরে আসব শেষ পর্ব নিয়ে। শুনতে থাকুন সৌভাগ্যের সঙ্গে গান মুসাফিরে। হিং টিং ছট, লিখেছেন সুস্মিতা।

তো শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ কান মুসাফিরে চলছে গল্পের সময়, গল্প বলা একটা দিন, আর সেই গল্পতে সুষমানি দত্তের একটা গল্প নিয়ে আড্ডা চলছে, হিংটিং ছট, একটা অন্যরকম গল্প, যে গল্পের শেষ পর্ব এবার শুরু হবে। কিন্তু তার আগে বলি, আজকের এই আড্ডা কেমন লাগলো অবশ্যই আমাকে 4475039657 এই শো শেষের পর জানাতে ভুলবেন না। এবার হিংটিং ছটের শেষ পর্ব 7। সারাদিন একা ঘরে বসে থাকে অনুত্তমা। প্রথম প্রথম বাড়ির কথা, মহারাজ্যের কথা খুব মনে পড়ত, এখন আর এসব ভাবনাতেও আসে না। ও শুধু দিনরাত ভাবে ওর কথা, সে যে ডাক্তারটা, অল্প দাঁড়ি, মাথায় ঘন কোকড়ানো চুল, রিমনেস চশমার ফাঁক দিয়ে উঁকি মারা গভীর দুটো চোখওয়ালা দেহারা মানুষটার কথা, যে তাকালে, কথা বললে, হাঁটলে চললে বুকের ভেতরটা কেমন যেন রিন রিন করে। এর আগেও কি এমন অনুভূতি হয়েছিল কাউকে দেখে? হবেও বা, লোকে বলে ডাক্তার বাবু। বাবু আবার কি, ওই তো অতটুকু একখানা ছেলে, 30 বছরও হয়নি বোধ হয়। আচ্ছা, অনুত্তমা থেকে কত বছরে ছোট? একবার জিজ্ঞেস করতে হবে। মনে মনে এই কথাটাই আওড়াতে আওড়াতে অনুত্তমা ওর সাদা চাদর পাতা খাটটার দিকে এগিয়ে গেল। আরে খাটটা কোথায় গেল? এই তো ছিল, সব ভ্যানিশ। নাকি অনুত্তমা নিজেই? দুহাত দিয়ে নিজের অবস্থান দেখতে দেখতে বেশ হাসি পেল ওর। সত্যি সবাই কি বোকা, ওকে ঘিরে কি সব কথা বলে চলত, অথচ ওরা জানে না যাকে বলছে সে সামনে থেকেও নেই, ভ্যানিশ, যার অন্য নাম তো ম্যাজিক, হিং টিং ছট। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, সৌভিকের সঙ্গে। শুনতে ভুলবেন না গান মুসাফির। টাটা।

শরতের রাত কিন্তু দারুণ রোমাঞ্চকর, কখনো আলোর রোশনাইতে ভরপুর মুহূর্ত, আবার কখনো নিশ্চুপ আলোহীন রাত। জানি না কেন শরতের রাতের মধ্যে একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে। শরতের রাত কখন যে আপনাকে হেমন্ত এবং হেমন্ত থেকে শীতের কাছে পৌঁছে দেবে সেটা আপনি টের পাবেন না, এবং শরতের রাতেও আপনার এমন কিছু অনুভূতি হবে যেগুলো খুব স্পেশাল। এরকম কোনো বিশেষ অনুভূতি থাকলে অবশ্যই আমাকে শেয়ার করুন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর +447503965712। আপাতত তিনটে গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙ বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শরতের রাত কিন্তু অনেক মেমরি স্টোর করে রাখে, যাকে বলা যায় সিক্রেট কিপার। শরতে নানা রকম ফেস্টিভ্যাল থাকে এবং সেটার রাতগুলো দারুণ ইন্টারেস্টিং হয়, প্রিয় মানুষের সঙ্গে রাত জেগে ঠাকুর দেখা এবং প্রচুর মেমরিজ ক্রিয়েট হওয়া। আছে নাকি আপনার এরকম কোনো বিশেষ মেমরিজ যেটা আপনি চাইছেন আমার সঙ্গে শেয়ার করতে? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরেলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ, তার বিশেষ মানুষকে নিয়ে একটা মেসেজ আমাকে পাঠিয়েছেন এবং সেই তিনি তার নাম নিতে বারণ করেছেন। তিনি বলছেন, সত্যি শরতের রাত ভীষণ মেমোরেবল হয়। সালটা 2015, তার প্রিয় মানুষ, সে কর্মসূত্রে বিদেশে থাকে এবং সেখান থেকে পুজোর সময় তাকে না জানিয়ে এসেছে, মানে সারপ্রাইজ দিয়েছে বেসিক্যালি। এবং সে তার কাজিনদের সঙ্গে ঘুরতে গেছিলো পুজো মণ্ডপে এবং হঠাৎ করেই তার কাজিনদের সাইট করে দেয় এবং হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায়। মানে এই মুহূর্তটা ভাবলেই দারুণ ইন্টারেস্টিং লাগছে এটা। এবং সে আরও বলছে যে কাজিনরা নাকি ফাঁকতালে বাড়িও চলে গেছে, মানে বাড়ির কাছাকাছি ছিল তারা, এবং তারা দুজন সেই রাতটা, মানে সেই শরতের বিশেষ রাতটা অনেক পুজো মণ্ডপে ঠাকুর দেখে কাটিয়েছে এবং তার মনের মানুষ সেদিনকে তাকে মনের কথা জানিয়েছে এবং পুজোর পর যথারীতি বিদেশে ফিরে গেছে আবারও। কিন্তু এই যে মেমোরিজটা, এটা কিন্তু সারা জীবন অক্ষত তাদের কাছে আজও। আজ তারা সেটেল বাইরে, দুজনে একসঙ্গে থাকে এবং কোন দেশে রয়েছে একসঙ্গে বিয়ে করে সেটাও জানাতে তারা অনিচ্ছুক। কিন্তু ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক, ভালোবাসা সময়ের সাথে সাথে এভাবেই এগিয়ে যাক এবং মেমোরিগুলো স্টোর হয়ে থাকুক প্রত্যেকটা মানুষের কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। সত্যি আমাদের পছন্দের মানুষেরা যখন অদ্ভুতভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে এসে দাঁড়ায়, সেই মুহূর্তটা ভীষণ প্রেশিয়াস হয়। এবং শরতের রাত এরকম আরও প্রচুর মেমোরিজ স্টোর করে রাখুক। এরকম গল্প থাকলে আপনিও আমার সাথে শেয়ার করতে পারেন, এবং কোনো একটা সময় আমি ডেফিনেটলি আপনার সেই মনের কোনো কথা এবং আপনার প্রিয় মানুষকে মেসেজ শেয়ার করব। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, শরতের রাতের কথা চিন্তা করলে মন কিন্তু একেবারে নিরুদ্দেশ হয়ে যায়, কারণ শরতে প্রচুর মেমোরিজ আমাদেরকে উপহার দিয়ে যায়। শরতের রাত আর এই শোটার মধ্যে মিল কোথায় বলুন তো? দুটোই হঠাৎ করে আসে, আর কীভাবে যে সময়টা কেটে যায় সেটা বুঝতেই পারি না। দেখতে দেখতে একটা ঘন্টার প্রায় শেষ এবং সময় বলছে আমাকে বিদায় নিতে। তাহলে আজ আসি, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিয়ে .com, মন যখন নিরুদ্দেশ।

বাসন্দীর সন্ধি বাদে পাঠার বাদে পা, লবঙ্গের বঙ্গ বাদে বলো তো হবে কি এইটা? ছোটবেলা থেকেই এই ধাঁধাটি বোধ হয় অনেকবার শুনেছেন, আর তার উত্তরটাও আপনার জানা। আমি জানি আপনি ঠিক ধরেছেন, উত্তরটা হবে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের এই প্রিয় ফল, যা আমাদের দেশের ফল, সেই কাঁঠাল নিয়ে কথা বলবো। আমরা এই কাঁঠালের কথা বললেই যেটা মনে হয় সেটা হলো এই যে কাঁঠাল, যেটা একেবারে যাকে বলে সেই কচি থেকে শুরু করে পাকা সব অবস্থাতেই কিন্তু আমরা কাঁঠালকে খেয়ে থাকি। আর তার সঙ্গে এই কাঁঠালের যে শুধু এর মিষ্টতা, তার স্বাদ, তার গন্ধ, সেটাই কিন্তু শুধু নয়, এই কাঁঠালের কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অনেকেই হয়তো কাঁঠালের গন্ধ বলেন তার ভালো লাগে না, কিন্তু যারা কাঁঠাল প্রেমী তাদের কিন্তু আবার সেই গন্ধটাই, সেই কাঁঠালের যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, সেটাই আকর্ষণ করে। সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কাঁঠাল নিয়ে কথা বলছি, আমরা কাঁঠাল খেতে তো ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের কিন্তু বহু পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পুষ্টিগুণ রয়েছে কাঁঠালের মধ্যে। গ্রীষ্মকালীন ফল এই কাঁঠাল খেতে কিন্তু ভারী মজার। আর বাংলাদেশে প্রায় প্রতি ঘরেই এই সময় কিন্তু আম কাঁঠাল আনা হয়, আর সেই সময় সেই কাঁঠাল খাওয়া আর সেই কাঁঠালের গন্ধে রীতিমতো পাড়ার লোকও বুঝতে পেরে যায় যে এই বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে। আর প্রচুর বাড়িতে কাঁঠাল গাছও থাকে, সেখানেই ফলে থাকে বেশ বড় বড় অনেক কাঁঠাল, যেগুলো দেখতেও কিন্তু ভারী মজা লাগে। আর কাঁঠালের মজা হলো শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠালও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁঠালের গল্প আর সেই কাঁঠালের যে রান্না, সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ একটা পদ। বাঙালি বাড়িতে এই এঁচোড় খাওয়ার রীতি কিন্তু রয়েছে, এঁচোড়ের রয়েছে নানা রকমের পদ, যেগুলো সবগুলোই কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। আমাদের এই কাঁঠালের গল্প জারি থাকবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল এমন একটি ফল যা শুধু পাকা অবস্থায় নয়, কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁচা কাঁঠাল যাকে আমরা এঁচোড় বলে থাকি, তাকে কিন্তু অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। কারণ এই এঁচোড় যখন রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে, তখন খেলে অনেকটাই কিন্তু মনে হয় যেন পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। এই জন্যই অনেকে এঁচোড়কে গাছ পাঁঠা বলে থাকেন। আর এই যে এঁচোড় দিয়ে নানা রকমের পদ বাঙালি বাড়িতে দেখা যায়, সেই বাঙালি হেঁসেলের একটি ভীষণ জনপ্রিয় যেটা এঁচোড়ের পদ, সেটা হলো এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি সত্যি কিন্তু দুর্দান্ত খেতে। আমরা অনেক অনুষ্ঠানেও কিন্তু মেনুতে এই এঁচোড় চিংড়ি এই পদটি দেখতে পাই। আর এঁচোড় দিয়ে যে চপ বানানো হয়, সেই গরম গরম চপ আর তার সঙ্গে মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু চাই না। সন্ধেবেলার আড্ডা একেবারে জমজমাট। এই যে আমরা জমজমাট আড্ডার কথা বলছি, আমাদের এই আড্ডাও কিন্তু জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

গানের ওপারে ফিরে এলাম আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমাদের কথা হচ্ছে কাঁঠাল নিয়ে, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর এই সেই কাঁঠাল যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত সম্পর্ক। গ্রীষ্মকালীন নানা রকমের ফল রয়েছে, তার মধ্যে কাঁঠাল কিন্তু অন্যতম। আর কাঁঠালের একটা মজা হলো এই কাঁঠাল কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় সব রকমভাবে খাওয়া হয়। এমন কাঁঠালের যে বীজ সেটাও কিন্তু বাঙালি ছাড়েন না, কারণ এই কাঁঠালের বীজও কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার। কারণ এই কাঁঠালের বীজ নানা রকমভাবে খাওয়া হয়, সেটাকে ভাজা অবস্থায় খাওয়া হয়, আবার কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করেও খাওয়া হয়। তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিয়ে সেইভাবে রান্না করেও কিন্তু বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। সব মিলিয়ে কাঁঠাল যাকে বলে আর কি, তার সব কিছু কিছুই যেন ফেলা যায় না। আর কাঁঠাল গাছ, সেই গাছ থেকে যে কাঠ তৈরি হয়, সেই কাঁঠাল কাঠ, সেটা দিয়েও কিন্তু আসবাবপত্র তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই কাঁঠাল কথা যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর শেষ হবে না। তবে এখন সময় হয়েছে আমাদের একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের কথা গল্প আড্ডা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরু

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, আর তার রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর খেতে তো মজার বটেই। এই কাঁঠাল নিয়ে নানা রকমের কথা আমাদের হচ্ছে, সেখানে আরেকটা কথা না বললেই কিন্তু নয়, সেটা হলো কাঁঠালের আঠা। কাঁঠাল ছাড়াতে গেলে কিন্তু হাতে আঠা লাগবেই, আর সেই কারণেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আর ওই যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমরা সেই গান দিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। আজকের মতো বিদায় নেবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আর যেতে যেতে সেই গান আপনার জন্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বেশ তো, বেশ তো।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুরুতেই একটা কোয়েশ্চেন করব, সেটা হলো যে কখনো বাড়ির বাইরে কোথাও রাত কাটিয়েছেন? নিশ্চয়ই কাটিয়েছেন, আপনি কাটিয়েছেন, আমি কাটিয়েছি, প্রত্যেকেই কখনো না কখনো বাড়ির বাইরে রাত কাটিয়েছি। কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করব এরকম কয়েকটা রাতের কথা যেগুলো বাড়ির বাইরে কাটানো, কিন্তু সেই রাতকে ঘিরে কিন্তু অজস্র গল্প আছে। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে নিশি যাপন নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি রাখবো আগামী এক ঘন্টা। এই দিনটিতে আপনার সঙ্গে কিছু রাতের কথা শেয়ার করব যেগুলো বাড়ির বাইরে কাটিয়েছি আমি কিংবা আমার কয়েকজন বন্ধুবান্ধব, আর তার সঙ্গে জুড়ে আছে অজস্র রোমহর্ষক ঘটনা। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তখন ক্লাস টেন, সামনে মাধ্যমিক, এবং আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে গ্রুপ স্টাডি করব। আর সেই জন্যই জীবনে প্রথমবার বাড়ির বাইরে নিশি যাপন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নিশি যাপনকে নিয়ে, অর্থাৎ বাড়ির বাইরে যে সমস্ত রাত কাটিয়েছি এবং যে সমস্ত রাতকে ঘিরে বেশ কিছু রোমহর্ষক ঘটনা আছে আর কি। তো তার মধ্যে একদম প্রথমে এই ঘটনাটাই থাকবে, তার কারণ জীবনে প্রথমবার বাড়ির বাইরে নিশি যাপন, তখন ক্লাস টেন এবং সবাই মিলে ঠিক করলাম সামনে মাধ্যমিক, সুতরাং কিছু একটা করতে হবে, গ্রুপ স্টাডি আর সেই জন্য নিশি যাপন। আলটিমেটলি গল্পটা যেটা দাঁড়িয়েছিল যে হোল নাইট পড়ার প্ল্যানের মোটামুটি ঘন্টা দুয়ে কোনো রকমে প্ল্যানটা এক্সিকিউটেড হয়েছিল, তারপরে চোখে এত ঘুম এসে গেল যে প্রত্যেকে একদম নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়লাম, বুঝলেন। পরের দিন সকালবেলা বাড়িতে ফিরে কী লজ্জা, কী আর বলবো। একটা ছোট ব্রেক নিচ্ছি, যার ও প্রান্তে আরও একটি নিশি যাপনের কথা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।